লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘুরিয়াপর আদা পর ফাই ফর আমিনিট পর কেপ চকসি রুড়ি দেও কার্যু কাচিং হনারা দন আপন নীলি নিক্সন ফাংচু জুটি কার্ডম নাংলি পাজিয়ারসি

Radio karju ka chinga narat aduntu pini kitchen se jai megalong ko pp ye jai mexi carrot ke par chitak ponjima la ang ton pen nali ton pan than bachini na ada por phai program mit phoga chok pen lote nali ton daily pen ke pachatak english lam pen pierta arjirong chi পরফাইট ট্রকরামিট ক্যাপকে চকপেন কাং টু কার্ডমালো নালিতুম আর্জলংজি পরফাইট ট্রকরামিট ঢংকেরা ফগে চকপেন নীলি কাচিনি আলামঠে মাঠে মাই এক্সপিরিয়েন্স লামাংস জয় মেঘালং কসমিকা টিসু বিপেন কেথান লামজিয়ার আর্জিগলংজি পরফাইট ট্রকরামিট ঢংকে বাসের কেউকে চকপেন পিনিয়াস আলামঠে আর্লেন কিছু সিকে সিকে পাংন চিতুংকে লাংসি কে পাংন লবাংস সারলাম থে নালতম আর্জলংজি পরফাই ট্রগ্রা মিনিট প্লিকেপ কে চকপেন কার্বি লুন বারিম আর্জলংজি

আদন্থু আলোনার তোমার জলংছি লাকে সারসিং রং পার লাপেন আলাংলি রিচং অটমেন কেলুন আলোনার হ্যাম হ্যাম ফু লবং সলুন আর জিসিনা।

আরে ঢল নাহলে তো মারছিলাম যে রিনোরিয়া ফাংচুপি পেন কিলন আলু লাম থে ও পে লুখিলে বাঁচালন আর যাক।

0: রেডিও নাকার জন গাছিংহানার লাপন পর্ণল তোমা সন সন কাংটু কার্ডামালন আর জিং লং টাংল লাগে আকাশবাণী দীপু নলে তোমান জাই মেঘে বাং লাগে এপেন পেন ফারুসেরা টক বড়া সিরকে মেঘার্স লাপেন নিউজ অন এয়ার হেপেনটা জাই মেঘ আর জিং লংজি আদন্ত জাই মেঘ নাহলে তোম আর জি লংজি পরফাই ট্রগ্রামের ঠংকে রফক কিচক পেন লোটে নীলি কাচি নিয়ালাম থে মাঠে মাই এক্সপিরিয়েন্স লাভাংশ যাই মেঘ হান্ডে গালং কসমিকা টিসু বিপেন কেথান লামজের আরজিক সিনা
1: নীলিমেন কসমিকা টিসুপি নীলিকা ইয়ালাম লাগে নীলি মাহাং গে থেক নিংকান খ্রি সির কেবরা নের কেবরা হিনি কারকপ টংক্লং বে রং অলং সে নীলি মাহাং থেকল নীলি পায়ামেন লাগে খলুং বিপি নীলি পো মেন লাগে বাবু তিসো নীলি পো নমার বাংস বিরট হে পেন ঝেউ এল লাসে নীলি ল চালি লাকে ডাক কারকক হাই স্কুল মারল নীলিকে চালিকে কেপাং ডেং আনসি ইংটন ই করল হেম আসাই আলং সি রি সাইনি চেরাপ চে তদুন পেন নীলি থে ডিং পেন নীলি চর নীলি লক চিরি পেন

thu pa jir lo lapen kaswani karjura tu apanta prangsi nilihin pen kardom pa jir lo kardom che thandam ek nang jutang jubat pulo putang te lake dopik yongsi che thandam lo putang te lake menmen ki jut kok ji mane menmen ani si chi than pen jute ji po hormukali athe munit inut perthe ha chelo pu pen alang thelo dinglo hap thipinan chomrong me chomrong so lipinan anta kalilang ha aphili ahut pen কোসংজি কে কিচু কিজন কে ক্লেম নাংজি আর কম কাদু কবি লাহাই তুঙ্গে হাকু পেন কে ক্রয় দাম তো এক লাল লাসি জুতাং জুবাত পো লাং লাং দাম লো পুতাংতে সেটা নীলি হিন পেন জুং জুং আর নাট আপেন চেথান দাম নাং নীলি জংসি চেথান দাম লো পুতাংতে জুতাং জুবাত নাট পেন মান্তুসি নীলি কিরিম দুনমা লাপেন কোসংজি নীলি নিং কে হাংমা পলাম থে বাংকে নীলি স্কুল চালি বমলাং লাকে 1996 মতে ফারুক ক্রিসির ক্যাবরা ট্রক্সির ক্যাবরা ট্রক আনি কানপেন সিনিলি জুতাং জুবাত কা চার্লি মতেলা কিলুন কে কানপেন নিলি লাংরাম লাং আথে জুতাং কে কিলুন কে কান লোন তুমো কা দুক অবে লতা জুতাং জুবাত নাছি লতা ফুদাম এডলো পছি নিলি কি হিন না নিলি না বাংকে নিলি কি চেং দুন বাংকে লা কে কান কিলুন না না পেন সি চেং দুন লো হালা সহুত চেথান নাম সিনাং নিলি ফান নিং কিরং পন আবং ফু নন আমেন তা পার্ন কক পো তেরন পং সি পু তা পু বা ধন সিং তেরন লাপেন প্রতাপ ইংলেং লাপেন ইনুত বাহিনী দো নিলি আমেন বাং তাই নিয়া তা মেলাং লিতুম হালো হালা সুহত কালচারেল এফেয়ার্স ডিপার্টমেন্ট গভ অফ আসাম পেন লাতুম কার্বি জুতাং জুপাত লাঞ্জু সে পাং চুনাং পু পেন আলং আলং আলং লাতুম সিকি নিক্রি ফল পুসন সিকি কি কি পাদু পন্ডু দু হালা সুপেন তা নিলি কি দো বহা পেন লা বোপেন জিথান বোম তেরন পংসি পুকে লগাই হেলো পিকালি চিকয় নট চিকয় নট মানে তোয়ার পেহরাই হেরাই আন কেলাং লিতুম গেলা প্রোগ্রাম কে দাম দাম পো নাঙ্গেলি লাপুসন বা কে দাম লাপুসন আকো মুনিত কিরি লাপুসন দুদু অঙ্কে নিলি তা লাকে জিথান দাম বোতে নিলি গে ক্লাস সিক্স লো লাল সো ট্রক আং ডেং নিলি চার্লি নিলি চার্লি ক্রিশ্চিয়ান ইংলিশ স্কুল চার্লি পোটে মা পেন কে দো লাসো কা চার্লি হর পোতে নিলি নিলি পুনু হেম সি দুদু মাছি লাসো কা চার্লি দুন পেন দুন বোম দুন বোম দুন বোম লো হালাসু কে লুম পুনু পুনু পুনু নিলি পুনু পুসি হ্যাং পটে মাজ লা পুনু তুম বাংকে আলং আলং আলং তুম কানাম দুদু অল আসাম ননে বিহু হন্মিলন পুই কোনানে কোনানে লাফেন সন দো ওলো আসাম আর লোপি পিনে প্রোগ্রাম কে পাতি পিনি প্রোগ্রাম দো ওলো পিনে সাই দো পিগল আর রং আজে দো পিগল আর রং আজে মেন মানি তিনি ল তা সার্টিফিকেট লং চেলাং লো পতে নিলি দাক কে আং তো নি দো এডল হে আমাছি লসন সি দুনবম দুনবম সি আমাছি কে কান্দা চার্লি দুনলো মাত লামিথাং কান কচারলি পেন হালা আমির ডং প্রাকসো কা দোগা বি পেন ওকে দূর পেন আমার কচারলি তা থেক দুন দা প্রাং রিতি লাপুলয়ো আন কে হালা সো আনিং কান পেন কি দুন তা কাইতা কপি দোনা কে থেক লং লনে কে কান কচারলি আনি সিনি নি পেন থেক দুন দেতি দি আমার লাপুসন সি নিলি ফান বাং কেলা কে কান লং তিন তা ক্লেং সারপু সিনাং পিপন বেয়া রিতি কাইতা লাপুসন সি দুনবম দুনবম ল দোলো নিলি অল আসাম লোকে চেং সিকে তা নিঙ্গি দোকে 96 লম্পেন গে নিঙ্গি দোকে কন্নানা চিকি দুন মা পুলো দাঙ্গ পটাংতে ডিব্রুগড় অল ইন্ডিয়া রেডিও পেন তুম পেন তুম ইসিয়া প্রোগ্রাম কে পাতি দো কে পাদো দো ডিব্রুগড় রং সু পিলং লাপেন লা সব হি দো প্রসন নে তেং নে এডলো থে জিদিং পিকলু তে মা জ নন্তেন নিঙ্কান কো আনে আ ফিয়ালাম লো পতি মাদি সিতা কো ইসিয়া কো দুথুলাং নন পুটা নিং দোবের লাপেন হালা সোহত কিসুং কে বয়টা সাপসো কি ফুটা দলো লাকে কোকরাঝাড় হাডাক বিহু হন্মিলন নন জে আই কাথার হালা লাংলি কে সো কে ডিস্ট্রিক ডেপুটি কমিশনার কোকরাঝাড় সি হাডাক এটা লাকে 98 লো বনলা পাঙ্কে 98 হাডাক দুন লো আমা সি দুন লো মাহাডাক লাপুসন ননসনরা কালচারাল এক্সচেঞ্জ মতে জুতাং জুবাত লাপু কে কান কিলুন কে চেপা চয় পুলসন আমাই দু ইলাং মাছি নিতুম কার্বি আংলং পেন দুনলো দাক নন কে সি ইংলং ফ ক্লাম লং সি নিতুম কে কান চার্লি ল ডাক কে কান চার্লি সি আ জো জো মালা সো নিংকান হু থাক দেলাই পামলং কার্বি লা মেরা মাই তুম তা নিংকান সেক আমাই পি দু হাডাক তা নিতুম দুন সি দুন পেট না জো জো মাসি নিতুম হা কোকর ঝাড়লি ল লি রক পেন হাতে আকাবাং কে কান কিলাং মি অং আকো লাং দর ডি সি আকো পুথর নিতুম হনাং খাং থু চেক ল আলাসি লাহাইকে কান পেন জক সি নিতুম হাসত ইন্টারন্যাশনাল পুনা কক ভুটান তা নিতুম কি জয় জুদাম লং লাপসন সে দাম্বম আং বম পেন মানে লাখা উনি পিন লইও সাংসে পিন লো নাং সাংসে পিন পেন কে স্কুল লং তা আসন সন কো পিলে টিচার্স দি পুজি প্যারেন্টস দি পুজি বা কো পিনে ফাংশন পুজি ফেয়ারওয়েল পুদুজি হালা হাই পেন মাছি লাসো ওয়ার্কশপ সেকে কে চার্লি দুন পেন মাছি নাং থেক লং লো

0: nilong ilong dono lai lo nili la si nili aprang pen ke mang ta nili mithang kar bia luna ke kan amane international punang kor lodi ba mari lo kalam pen international mate pithe dang cha tailong ke pali dun ji phan mane ninga matha la pen la hala dubai da mor ba mote ni mithang mata aprang pen ke mang ta do mithang ta international cha tailong মানে পিঠে দাঁড়া চাতাই লং মানে মিঠাং জুম জুম মাতা কান লং বেগ নাই পু চাতাই মানে কেমাং সে হালা সহতা নিলি মিঠাং মাতা কান কানুন ল সে তামেনন কে দামতাং থাইল্যান্ড না পাঙ্গে নিলি তাকে এস এ গ্রুপ লিডার হিসাব সে নিলি দুঞ্চত লপেন হাতাক নিলি ফান গোল্ডেন মেন্টর অ্যাওয়ার্ড পুদা নিলি ফান হাতাক থাইল্যান্ড লং নিলি ফান তাই অ্যাওয়ার্ড নাম পিল হাতাক হালা সহতা লালো দে নিলি কি ক্লেম কে দাম পেন কেচিত হেক লং প বাঙ্গে নিলি লাই ল হা বি হেক পেন মানে মানে নিলি জুতাং জুপাত পু কি লুদুন পেন কি ক্লেম কি দাম লাপু আং থেকে লাল
1: কালাম মি পি কালাম ল স্যার আথেমা ইলি তুম কাদু কবিতা নন বাঙ্কে রিসেন্টলি নঞ্জং দুবাই পেন থাইল্যান্ড কে দাম আপু থাকে ইলি তুম সোশ্যাল মিডিয়া লং তামে পেনাং কাছে থাং দল সিতামে লাস লং কমাত শিখে যা মতে কমাত শিখে থান লাই হুই আপু থাক বাঙ্কে চিনি নে দাদলাং তাহাই মেনে সিতামে পিনি ইলি তুম কাছিং কি আলাম থে কারু লং পেন নাংলি ফান আনসে চিনি থুপ পোলে তুম ক্রয় পণ নাংলা পেন লাস লং ইলি তুম জুতাং জুবাত ফান মাতে জুতাং জুবাত ক্লেম তুম সিতামে ক্লেম নাক নে পলাম থে চিনি পো পোলে ইলি তুম ক্রয় পণ নাং তাংতে স্যার নাংলি হা কে চেং পেন নন অফিসার আং ডেং আন লে দুন থু এডল তাংতে লাসং বংকে ক্লেম কে দাম নাংলি মো পেন চে থান এডল তাংতে ন না বাংকে নাংলি বাংকে লবাং সো জুতাং জুবাত এতুম খে পেন না খে কাপ্রেক লবাং সো কাতার লিপ আসাই সি ন না বাংকে নাংলি আর পু ল তাংতে নাংলি লা আন ক্লেম এড পেন ন লবাং সর পু ডেং ডেড পেন নাংলি ইলি তুম আ খে পেন বাং আ কাপ্রেক আ খে এতুম কো আন সি আ জুতাং জুবাত কাংচো কো আন সি আ প্রাংকে লে ল সব থাক নাংলি থানজিম
0: ও লা বাংকে কিচেং সিকে মিঠাং আজুতাং জুবাত সি কিরিম পাপ্রাংল পার্কে মিঠাং আ ডিস্ট্রিক্ট লং মাসি আর্ট এন্ড কালচার ডিপার্টমেন্ট লং সি কিক্লেম ল পসি মিঠাং আজুতাং জুবাত ফান সি কিচেং সিকে জুরো পনাং কপ লাংদাম ল পুতাংতে মিঠাং আজুতাং জুবাত সি কাংচু পুলে পুদাম দে তা হিনুনি আথে নন লাংদাম সিনাং হামবি কি পাথু তা কাপ্রে কাপ্রে খাই লং তা দু সেটা নন ইতুম্বা লাসো হামবি কে পাঠু নন বাংকে ইতুম্বাংকে হামবি কে পাঠু কেদামতাং সুরিহিনীর ক্রেপ ফম এবং ক্রেপ ট্রক নিংকান জাম সেট পুরলং আদাক সামওয়াট এ ট্রাইবেল কনক্লেভ পুরা ট্রাইবেল তুম আন কাচিংরুম আমাই লং তাই নিলি দাদাক তা লাসো হামবি কে পাঠু দাদাক দিলি ডেমনস্ট্রেশন আদাক দিলি পাকলাং দামলং ল লাসো পচি মাছি লাসো হামবি বাংকে ন্যাশনাল লেভেল আনা বাংকে চিনি এটল লাপেন কাপড়ে কা খাই তো আলং তা দু বয় ফিস দামে লাতুম বাংকে রং রূপ আর লোসি পাথু চট বাচ্ছি মানে লাতুম পাচি থাং রেখে দে সেটা তুম দাগ বাংকে কার্বি কালচারাল সোসাইটি লাপেন কালচারাল এফেয়ার্স লাপেন আর্ট এন্ড কালচার তুম তাপুচে রাপ তি তু পেন মাছি লসে পাথু বাংকে নন বাংকে নীলি পুদামি বাংকে ইন্ডিয়া আরলু মানে ন্যাশনাল লেভেল আন বাংকে লিয়েল লাপেন কিদামতং সেরতালিন সেংকান লা কার্বি জুতা কাসং মতে কার্বি রিসন সরং আজি লাস সেরতালিন নাস আহুতা হিন্দা হিন্দুস পো রিপোর্টার ফেরাং কে নিলি ফান দাগ নিলি সদা সে নিলি দাগে রেফ্রি সিকিদু দন পতেমা আমাছি নিলি তা থানু লং লাং পিনাং আমাছি লাস পুঠাক আদাক লা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি স্যার পেন্তা লা কার্বি কে পাথু বারিম মতে কার্বি পাথু বারিম মানে খাই সো খাই বারিম কে পাথু কাংথুর পঞ্জি পো পুঠাক আমাছি লাস হুছি লাস আফেরাং কে বাংলা পূজা নাংকারজু আমাছি লাস লাম থেনি থানো লং ল পাথু পুঠাক তা লাতা দ্য হিন্দুস পো পেপার লং তা ক্লাংলো লাপেন পিরথে দাং মতে ইন্ডিয়া দাং আমুনি তুম তুম তাই তুম কে পাথু কে কার্বি তুম কে পাথু কে হামবি পো বাংগে দাতা থেকম পাকলাং দু লং লালো লাপেন আকো লাংদাম লোপতে আরঙাজি তা দুপিক আরঙাজি তা দুপিক বাংটা শিখ পুই রুই তা হ ইতুম তা ইতুম ইতুম তা হাচাকে কান তা হ লাপুসন্দু সেটা ইতুম কাউন্সিল পেন মাসি ডেং দেল নাকি হাচাকে কানকে আর কয় চিকলু নিফাই ক্রিপলি নিফাই ক্রিপ হো সি লাগে হাচাকে কানকে ডেং দেল ডেং দে জয়নি মাসি নঙ্গে লাস কাউন্সিল পেন কে পাচ্ছি থাঙা ক্যালেন্ডার লাদা পির মানে ইন্ডিয়া দাং কোনাত মা ইতুম কে পাচ্ছি থাং মেমে কে রন্দাম মেমে দিমাঙ্কে তোমার সার তুম তা রন্দাম ল তুম অথরিটি তুম তা রন্দাম ল মাসি লাহে চিনি দেল হাচাকে কান মানে কপি পানছি হাচাকে কান মা কোসন মা কপি মা পুলপসন ইতুম কাংথুর পন্ডু লাই হুই আনলো লাম থে পাঙ্কে মাসি লা রঙা যে পুলাং দাম লু পদাংতে itu marong aja pumangkan orang ke

0: pustami la ke thekser pustami la ke thanti kang long lipen mukelang thipo chi pon pon ji manbet pola ke jutang kang bolu bisini li pudam
1: alang ke theke son banga
0: vedet avdet po kang bolu bisini pudam po ni to me long adim dharam singh taron adum pen pangsib damlo lun pangsib damlo ama halaso ani le sar bra menge ni li parnung dung tilo he hala somni bang polo la so lun jong si nai puti ni tum phala na paisa na pi nai asila poan na paisa jong si nang ji pulu putang te lage lang liki jorde kang son mandel la
1: kala
0: pen nang pu me di nita nang nang tum long nalo sini si nang lun dung ji pot ta me nang li ni le pan ko pine ama na peng do pul nang thando pon da ni tum chinilo ama non bang ke tokling la nang pipe te lun le barang thanun de poson la poson do la si non oi barim tumta la poson jong si dolo putang te lage tuma jutang kang buji nat mane la si la son si de nei pa athe oi ke mi tum le jong si oi barim tum mang than te kang ke putang te lai tuma jutang jubat ke lage isian dam pon ton kok pulage
1: me pigalam la sarnang li ke than pon pon la si ili tum pinni ka ching ki alam the karjulong pen e prang ke bang jilanga tum si tame nona bang ke la sona bang claim dam desi akemia pan claim popule tum kroi ponona tangte ili tum apor alam ta do ko apot ili tu apor am ta kang hon ke nang sotsar lasi sarsar palam the mohet nang li ta methan ili tum akhe ke chera plang sontak taxi jinti kong aphar tong ong ma lama phar tong ong ma la pen sona taxi him ke to ong tu ong po bisar son si ili tum ka ching ki nahi ke do pig lang ta hait mene sita ইলি তুম পরভান্ডা কামাথা কেনং সরপত তংটে নংলি সনসুরিয়া সাই চিবি কক পেন পিনি লাদাক আকাশবাণী ডিফু রেডিও স্টেশন লং কেবাং পট নংলি ফান চুরোপার পিগলসার ননে ফ্রাং কেবাং লং কে ক্লেম কে দাম লং আনস্তামে এথাক হেম্ফু মুখরাং পিরাসেঞ্জার নামলে নংলি ফান আহির জুমি নং পাপি দুন্থুবম নং তংটে ইলি তুম চিংকি চেথানালাম থেকে পিনি লান্দে ইংটনি কং না কার্ডম
0: কার্ডম

লাপনাপর কার্বি লিরমিয়ালুন কার্জলংবম লাকে আকাশমানি দিফুপেন আদুন থুনালে তোমার জলংজি লাকে বারে রংফার বিপেন কিলুন আলুনলামটে আহুলে নাংটাং লটে লাবাং সালুন আলামতে কি পুদাম লাকে মনি ডাকাই লাকে আনু তিনটা আকোপাই কাপেক কাপেক কোপাই কেলাং নো কোপাই কে মেটাদো লাসি কুমার আপানসি লাপুসন আকোপাই কে তাংজিমা লাপুসন আপানসি কে পুদামালাম ততাংতে আর্জেক সিনা

আদন ঠলো নালে তোমার জলং চি লাগে প্রেসিং টি সোল প্যান নিটু টিমুং পিয়াটম প্যান কিলো নালন আলো নালম তে কমা কোপাই কেমে নাং প্যান কাছে ঠং লাবাং সো আলাম নাকে আনিং কাছে হ্যাঙা তুমাং বং কাছে তং আলাম আনো টিনা কোপাই সি প্রেগ্রেপ লাপেন মনিত ওং দুং বং সেটা কোপাই জং সে আবিতে চেটং টেকটে লাসি কোপাই কিমি নাং প্যান কাচে টং পু কেপু দাম তদাংটে লাভা সলন আর্জিক সেনা।

রেডিও না কার জন কাচিংহারাত লাপনা পর্ণার তোমা সানসান কার্বি লির মেলন আর্জিক লংটাংল স্টুডিও ঘুরে পর পরফাই সিরকে প্লেং ডক ডকল লবং সাউ পরকে চক পেনতে না আলতম গুয়াহাটি পেনকে পচেটাক আঞ্চলিক বাতুই মতে লংরি রংপাত আবির্তা আসামিস নাম পেন আর্জিক লংটা প্রাপ্ত

আদন্ত হলো নাহলে তোমার জলংচি লাকে আলু দলংতে এভরি টাইম ইউ গো এভি দা সালন কিলো নেবং লাকে পল ইয়ং ততাংতে আর্জেক সিনাম।

0: রুইদুনা গর্জন কাচিংহার লাপন পর্ণল তম সানসন ইংলিশ সালন আর সিগলং টাংল লাকে আকাশবাণী দীপু নলে তুমফান জাই মেঘে বাংলাকে এপেন প্যান ভারতেরা তবরাসের কেপ মেগার্স লাপেন নিউজ অন এয়ার এপেনটা জাই মেঘ আর সিগলংচি ওয়াং বম বং বম প্যান স্টুডিও ঘুরে পর পর ফাই কেপরা মিনিট গ্রেপ হো প্লেং টাংল লাবাং সপর কিচক প্যান তুম লামচের আর সিগলংচি কেঠান পঞ্চে এবং হেমচন্দ্র টেরন পেন লামজির আর্জিক সিনা
1: আরো না তেই পেন কে ক্রয় মাতি ডিসিপ্লিন দনাতুম পিনি ইলিতুম আরো না তেই পেন কে ক্রয় মাতে আর ইং কে লক আলাম পেন কে ডিসিপ্লিন পুয়া ফুঠা আসাব ও বাক চেতান পন ইকসেনা ইলি তুমাং বং কেঠেক সেরাবাং ফু আনকে চিনিল ইসি থেতান কাম মাতে ইসি মেসেন কাম পাচুন লাপেন পাপ্লেং পাউন পামেজি পুলোতে আরো না তেং পেন কে ক্রয় মাতে ডিসিপ্লিন কেনাং সত লাবাংস আরন লাকে নন মনিত আতুমসি কাপিনচং বং বং পুকালি আর নাম বাংস পীরঠে কাপিনচং চেং মাতে কিথিপ চেং পেন্টা আরন কে ঠিক পন্ড ল্যাংডামিক সেনাং ক্লোলিন আজকাং তিং আসন হং নাংবার ইগ্রা সিনিং আংসং ল্যাং ইক পামে ইঠা ঠেক ইগলংজি হা আংসং আলং সুরি সুরি চিক্লো লংসো লাপেন চিক্লো পি সিতামে তামপিজুক আপি আসন কারিরি কারোরো পেন আমেঠাং আতোবার ইংসামরি ইংসামদেম পেন সাং সে পিন পেন চার তিংল দামল লাসনসি পীরঠে আরো না তেং পেন কে ক্রয় পাদোপনল লাঞ্চতাকালি পীরঠে কেদো ঠেংপি ঠেংপ্রাং লাংরয় লাংজেং আন্তা বাংস আরন কে ক্রয় পন ইলিতুম ঠেকল লাংরয় আলাংতা আরো না তেং পেন দো দে সাং সে পিন পেন লিসি হা তালো আলং আন চিংবুই দুল ঠেংপি ঠেংপ্রাংতা আরবো আবান ইং জুইলতে পুথর আরবো কিমি চিং যকপনসি আন সোসে পীরঠে আলি রাচাম পিপনল তমন আরবে কাংটিং কাঠেয়াং কেচুং কেফাং অক আন্তা আপরা তেং পেন ওয়াংপ বীরপ লাসনসি হা পীরঠে প্লাংরাপ পেন আরন ননপুটা লাসনসি দবমল লাকে মনিত আনিং কেহাং পেনলে কেলার কাপিনচং উঞ্জি কালি লাংরয় লাংজেং ঠেংপি ঠেংপ্রাং চিক্লোয়ারনি পেন আবারাটা পীরঠে রেং আগ আপিয়াং বং কেরে নাই কেঠেক নাই পুকাচেক্রং মনিত আতুমজক্তা লাবাংস পীরঠে রেংডক রেংনি কেদোজি আফান পেনাং আরন কেমি কাসেলাম পন লাপেন কে ক্রয় পন আহক পেট কেনাং সত ইলি তুমচিনি মনিত কে মনিত আলং মাতে রাত আলং দোদে উন এ লাসন লাং দাম পেন লাসি আর এং কে লগ আলাম পেন কে পু পন্ড এমেন ইস এ সোশিয়াল এনিমেল পু রাত আলং চিংড়ি দুন ঠেকঠে মাতে রাত আলং দো দুন ঠেকঠে আবাং ফুকে ইংচাম কালিতে মারাত আপি পু বাং আকে ঠেকাতুম কেপাংবার পন ইলিতুম চিনি লাসি ইসি রাত আবাই কাংলে পুলো টাংতে লাদাখ রেংদক রেংনি কেদোজি আফান পেনাং আরন কেমে কেদোকে কেনাং কক লাপেন কে ক্রয়টা কেনাং কক লাকে ইনুত বাংহিনী কে ক্রয় চট পুকালি দেট নাংজি আরো না তেং পেন কে ক্রয় ক্রে মাতে ডিসিপ্লিন পেন কেদো ঠেক ঠে আবাং ফুকে আকাই মান মে আজাদ আকাম লে অত দুনন ক্লেম দুনন পুষ

0: pitame ahok pet pen pechun pon peme thek the rat det kechari ponji asong mate political party sitame det kechari ponji akeme aron kasilam pon do lapen asong apin pop pen ke than ke ja ateng pen ke kroy pon lapen ke klem pon pame ta kenang sot kalite rat alia phan klem thek the det ji lapen thu asong sitame ing tang pon thek the det ji arona teng pen ke kroy lake rat det ke chari ponji asong along chot ji pukali lake ilitum ahem tun along sitame ke kroy pon kenang sot lale pulotang te lasi la nangki thurmi au somar nang thek dun pen nang charli dun awar sailong po mate hem pensi lason ke kroy pon ke charli awar sailong pon po school college ke charli bom lapen lo ke than pon akuru sar mate tichar atum anta arona teng pen ke kroy mate discipline ke talon pon nangji ke kenang sot athema non la ke charli bom atum hepo mu kheya moyar bung ing tang tete kheyar jap pime thek the ke pathu along klam along ke pathu bom ahut sitame arona teng pen ke kroy pon ke kenang sot kalite ke pathu ahuta kachi chok kachi bohong nang du kok ji lapen lason lo pulo tang te ke pathu ke ok prana phan me pik pusita me aning ke hang pona bang aphai kom som nang du kok ji non elitum labang so arona teng pen ke kroy pon pualam aputha kachi than bom ahok pet ke kroy pon nang ji arpu ke the nai ke police army aruarim doan mate det ang phun kerai kom pon ron apin poatum an athema latu mari dengsi longri longpat aman apin kerai pon ajakong sitame hodai derlo lasi longri longpat ang phun kerai pon ke latu ma phansi chulang prong ason si dobom arona teng pen ke kroy ke moni ta phan amethang a kamar pu pache klem lapena barata kaike sitame lason abang phu abang phike kaching thura towar si dambom ji ke sungang deng ahut sitame arona teng pen mate discipline ke kroy ke kenang sot binong kase deng mate কেমাথা আংকাং কে পাঠে পন ঠেক ঠে আবাং ফুকে কেসু আংডেং নাং লেলোতে আনিং চেপাশিক সাকথাবারে লাসন ইলি তুমাং বং ঠেকল মনিত লংরি লংপাত মাতে খেই কেসুং আপর নাংকে লে আহুত সিতামে জংসি আবাং ফুটিন তা আরোনা তেং পেন কে ক্রয় আমেঠাং আকামার পু জংসি চিচিনি পন পামেরা চেক্লেম পনলে পুলো টাংতে কেসুং নাং পেদয় দে আরোনা তেং পেন কে ক্রয়তা বন্তা ইসি আং দেং দোনাংজি পুলো বোটাং পুয়ামাত কালি দেট নাংজি আকেলে কেপারন কেপাবর ই মাতে কেথের কে হা পেন কালি দেট নাংজি কালিতে আরোনা তেং পেন কে ক্রয় পেন মোটে কেপারন রে কেরিম পন আবাং আফাই অং মুনাক তাহাই কার্ডম
1: আদন্ত পথত লামজের আর্জুলংজি লাগে ডক্টর মনিকা টিসপি পেন কেথান পন বিজ্ঞান আর অন্তেং পেন লংহং পাংরেং লাবাং সপথাক লামজের আর্জুক্সিনা
2: পিনি ইলিতুম চকবেন চকলিম পেন লংহং আরয় কিকিম লাপেন বার্লা অপর লংহং কালানা আসায়া বিদি চেথান লোনা আপুথত আসন আসন লংহং আকিসু লাপেন কাপ

araki pen kapa jok kapa mi abidita chathan lo nang aprang si ang deng ili tum ke do along rike alang atumon suluk lapen arni akhorang tang soda ka jok longhonga roy nihang pen nichi anathu ahem pading lensi kimnang po ingdeng hini longhong aroy ahem thur arlingjir along asonsi kimnang ji ingdeng ke thom longhong aroy adungarai bap lapen thengpi thengphang dolote longle angtang do oilo penang an kache te bok pache helo adak bi pensi thengpi arong edunte longhong aphan atibin doponji lapen arni angtang phai pho pen kre isi an pajumba pakondet unji ingdeng klike atibin awarsai chupangreng api kebeng aroy asarnu phelang chekhai hui pen ki kimsi kime athema lahai arni angtang sanu e bon sita heno daprang thu daprang ajok galvanized thing asarnung diptame sita asarnung athakke akelok arong si witnangji athe akelok aluhun ke keso angtang sanse muchot ilitum ati bin avarsai thik ik theklo pulote ilitum phai kre phipen longhong phan kaphang okpa komunji ingdeng pho longhong aroy kite pasarnung ajamkur pading le pathe olote ati binta dupo ingdeng thro longhong aroy arpong ebeng an an pangtui chot mate arpong bi bedet ason lapen aroy kikim pangtui wing ason selamte longhong abang chapang samisen po ingdeng thro si alongke longhong ke beng aron aroy along longhong pache helo chot chot adak bira benglote kephang okahut kedom ki juita rengmisen po aroy kawe along hong atum phanke ing samdung ajusi terek pon bom nangji ingdeng nir kep abangke lang pachir nim pachitut ahilik long hong atum kaphang ok chichagun e athema latum abang ang ike wanga glenawe lapotsi kaphang ok chapang samthek the ing han kachitut penta long hong angbang chapang samthek waphit sita ing han pen pine pena akiso chalong de ji angring theo lapotsi pakapen ka selam pia hi liklong lang pachir nim pachi tut sikime ing deng sir ke palong ke lang ki pi ka pale ke phang oksu ya hut long hong atum phan lang ki pi ka pale paplum onang ji ing deng kep ke an kitu ka por ing sam ji na por adab mate arni kang sama son le a an tuglote long hong atum ke cho chapang krang ling thek ji ing deng kre isi ke আন কি পিয়া ফুলে পাংথির এপসি কাইকেতা আন কিমি তুকভেরলতে লংহঙা আন চোথেকপ লাপেন কেসো পেন্টা পাজক উনপ কি জুৎসি ইংডেঙ্করি হিনি আবাংকে লাং কপাংলু মতে লাং কারসি আরন আপর আপর পেন লাংকাং সামপেন পাংলু পন বমলতে লংহঙা অক ইং সামজির পো লাপেন আরেং কাং থাকা কেসো পেন্টা জকপন পো ত নন ইলি তুম ইংডেং হিনি আসন আবিদি চুথানলো নাং লবাংকে আসন আসন লংহঙা কেসো লাপেন কামারা কি পেন কাপা জ কাপামি আবিধি আর্নি কার্কলিক পেনা কেসো ঠেকদুন লং পুলতে নাংলিতুম প্রাপ জিন পেন কা ওরা আবার সাইডেং পনমে তেবক হেড ভেটেরিনারি মতে মারাত মারেং কেলাং আ ডক্টর আফানসি পাকলাংসি প্রাপ জিন পেন লংহঙা ফান ভিটামিন সি সাপ্লিমেন্টস ও আর এস ই আর এস আলাং পাজুন্দু নাংজি আদুন্থু হরসেলক বিটু ইংকি ইংকেট পেন কাপা জগজি আফান ইলিতুম কাইকেতা লংহং আরয় ব্লিচিং পাউডার কালিতে পটাস পেন পাংথির দুনবেরনাংজি জংসি ইংথানা মেক দো পুলোতে আদুং হেড ভেটেরিনারি ডক্টরা লং পাকলাং পনাংজি লাপেন আপক আহি লং কাপা ভেজি আসাই আপক আহি লং আজক আং ফর আফুটার লক আওক আলং আংকি দোতাহাই লাপুসন আলংহং আওক আফানকে মিসলি পর পুসি কিপু মুনিত আতুম লবাংসু মিসলি পর্ক চৌলতে কাচি উন আওয়ার সাইট হেতান মুনিত আলং লাসো আকিসু কে সিস্টি সার্কোসিস পুসি পুলো লাসি লাপুসন আকিসো পাচি উন এজি আবিদি কে লংহং আফান আপর পেন সীতা মতে ইং প্রিম বা আদোয়াই পিডু নাংজি লাসো আং প্রিম কে লংহং আসো চিকলো জনি আর টাপলেংলতে পিডুন মেলো লাপেন আফি ইলি তুম কাচো পাংরেং কাচোলানা আলংহং আফান ইং প্রেম কিপি আরনা তেং লাপেন আপরালাম চথান থুলনাং আরেং কেলক আলাম পেন কিপুকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর

0: লাচন থাক থাকছি কাচেরি বেঞ্চিং চি সিকিমে লাহেনল ইলি কাচেরি নাংজিকে ইংডেংসি ফুড এন্ড মাউথ ডিজিজ লাকে আকেং পেন আংটুর আমেক আকিসো লাবাংসু আকিসো পালং লিজি আফান লংহং আসো আর তা চিকলো জন থম পেনলোতে বাতাই ইসি ইং প্রিম পিনাং প লাপেন চিকলো জন থ্রক আফি আফি পাদাক পেন ইং প্রিম বিবের নাংজি ইংডেং হিনি লাকে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার লাকে লংহং আফু কেসো লাপুসন আকেসো পেন পাজক জি আফান চিকলো জনী আর তা লোতে আফ্রাংসি আং প্রিম পিনাং প লাপেন আফিথু চিকলো জন থ্রক আফি ফি পাদাকসি বিবের নাং প ইংডেং কেথম সিরকো ভাইরাস লাকে কামারা কিপেন কেথে থেকথে আকেসো লাসন কাপামারা রেডে জিয়া ফান হপ্তা কেথম আর তা কেপ্লেং আহুত ইং প্রিম এহং পিনাংজি লাহাই হাই আসিতা ইং প্রিম কিপিজি পুলোতে টেবক হেড ভেটেরিনারি ডক্টর পেন চিংবাই চিংসাইডেটসি পিনাংজি নাংলি তুমফান লংহং কাপাং রেং মতে কালানা আলাম থে আবিদি নাংথানসি নিলি পিনি পা আনসি লামথে পা যদি ককলো
1: রেডিও নাকর জন কাচিং হনার হাত লাপন হাপন লিতম লামজের আরজি লং থাংল লাকে আকাশবাণী টিপু নাল তুমফান জাইমেক এবং লাকে ব্যাম্পেন ফারসেরা তো বরসের কেমে গার্স লাপেন নিউজ অন ইয়ারে পেন্টা জাইমেক আরজি লংজি স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই ক্যাবরা মিনি ঠং ক্যাব ব্যাং থাংল সিনা মাসা পরকে চক পেন হতে নাল তুম আসন আসন আসামিজ লাম আরজান লুম আরজি লংজি কিচিং সেলু নাল তুম আরজি লংজি লামর জানামেন লাগে অনুরাধা আলু নালুম থে বই যা লাপেন কেলু না বাংলাকে সরব মহন্ত তথাংথে আরজিক সিনহা

আধন ধলো নালিত মার্জনং জি লাম মার্জনা মিলাকে পদর চিঠি আলো নাম থে প্রতিদিনে লাভা সালন কিলো নাম লাগে জুবিন গার্গ ততাংতে আরজিৎ সিনহা।

আদন থলো নারে তো মার্জি লংচি লাখে উৎপল শর্মা পেনকিলন আলু নলম থে তুমি খন লামার জানাবেন লাখে।

হেমলং তামে মানে কেদাম আহু তামে এরিসে মাফান পুসি চিরকে কেপন মাতে কেচিবি বন্টা আচি রাবাং আ বেজক ফ্লটামা থাং কামতা এন্নদাক লাসনা চিরা পেনকে আহেমফু আফান থাং আলেতা আবেলো মাতে জাদাকাম আলামতা মে এ পারাব দুঞ্জি সিপুতে এফানসি চিখি তুরং পু আফানসি কিপুদাম লাসি পুল রংহাং ওয়াংমি চির আহেমফু আফান চিখি রং বিনিয়াসালাম থেকে লাফানিক চলো।

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু দনমার্লিয়া দুঠু লুনাং ডেং ধামিক লুনাং পিনি লুনাং ডেং লং ফ্রান্সি কাকু রং পিপি পেন কি লুনা লুনার জিগ লংপো আলু নালাম থেকে ও চেকলো লংসো আর জিগ সিনাং আলাং লি পেন কি লুন লবাংস লুন।

আদন্তু স্যামসন এই টিপেন কে লুন আলু নালাম থে রুয়ে পুন্সি রাস আসাম আর্জিক সেনা

0: লাপনাপর নং ইতুম গুয়াহাটি পেন কাপাচেতা কার্বিয়া জয়মেক আর্জুলং ইতাংলো লাকে আকাশবাণী ডিফু জয়মেক আর্জুলং বোম লাকে এফ এম পেনালং পেন মে গহার্স ফারুই সিরতক বড় সের কেপ লাপেন আনপার তা নিউজ অন এয়ার এপ আলং পেনতা নং ইতুম জয়মেক দোয়ান তা আর্জুলং ইচি নন স্টুডিও পর পরফাই প্লিরা মিনিট থং কেপ লেংতাংলো নীলি রেং সিবন তেরন পি রেডিও কার্জু কে দোয়ানারা তা ফান কার্ডম নাম পাচির ইকলো পিনি কে বোসিক নিফাই সের কেপ দুর্মি আর্নি তংতে আদুন্থু ডিমাসা লুনবারিম আলুনং দেঙালং পেন কেচেং সি শর্মিতা বড়ো কি লুনালুন আর্জুইক সেনং আলুনালাম থে হাই খানাদি তোতংতে আর্জুইক সেনং লবং সলুন
1: হাই খানাদি দিশুরু খানাদি দেংবানি বুমুজাং আং দেংয়া হে দিশুর

0: dober po cham e nang
1: ji cham e ne yadi ma bang cham e dat po kreng tai po
0: kreng tai po
1: along le bang ke
0: along le
1: ai ai la nang lihin pen ke thandam la ke mi ulo la si ili tum kupuson si la bang swa sai ke claim ya phaneli tum katiki kang hoya bang phu tum phan la bang swa sai ka pe claim ya phana bang ke ili tum kupuson si claim na po tum
0: ne ili tum bang ke non la kheti pa da department na tum ta la son si লান নিকান ফকিয়া বাং বং তা লাসনসিয়া ট্রেনিং পিবম যে নাং তুম খেতি ক্লেম প্রোতে হর এ নাংজি হর মানে আলা চাইনং হিয়া হর ভাঙলে আন পুপে রাখা নাংলে কে হালা ইউরিয়া এনাংজি পুজি ইউরিয়া এনাংজি পুজি এন পি কে ভেদি নাইট্রোজেন পটাশ লাহাই এনাংজি পুজি আঙ্কে হালা হাই লোপতে লাগে কেমিক্যাল ফার্টিলাইজার লোমাটি দি আঙ্কে জাসমেদ বাংকে নাংলি এন পো পঞ্চিতা ইন দ্য লং রান বাংকে নাংলি আর প্রোডাকশনটা নাং কম বম পো আনপেন সয়েল আর প্রোফাইলটা হেনো ডাক পো আঙ্কে সয়েল আর প্রোফাইল হেনো পোলোতে নাংলি আর প্রোডাকশন হে প্রোডাক্টিভিটি হেডি লাতা নাং কম বম পো লাসি নাংলি লাসি মানে নন এফ্রাং বাংকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তুম প্রোগ্রাম তা লাসন সি কি বিলো যে নাংলি আজাদ আর খেতি লেখলে মই নাংলি ন্যাচারেল নলম নাংলি আদুলং পো মানে আলা ন্যাচারেল ফার্মিং পুপু ন্যাচারেল ফার্মিং কে থাং আকি মি হরমু কালি ইলি তুম ইফু ইফু সার পেন তাই
1: তুম সার ফিসার পেন ইলি নাং টিকি বম পেন নাং
0: টিকি বম পেন
1: হালা বাং সোয়া সাই সি
0: ইলি নন কে চিরি নাং পো মানে নন পু এট প্লটে নন মডার্ন পুসিতা ইতুম কে অর্গানিক ফার্মিং বা ন্যাচারেল ফার্মিং বা জিরো ফার্টিলাইজার ফার্মিং মানে লাতুম কে ক্লেম মাং কে মানে নন ইতু মডার্ন কে ক্লেম মাং সে কোয়ান নিন কান আফ্রাং লাতুম অলরেডি কে ক্লেম দে আছে
1: ক্লেম এলো
0: কে ক্লেম
1: সিতা মে নন ইলি তুম মাং নাঙ্গা চিরুই থু আছে
0: নাঙ্গা চিরুই থু
1: হালা ইফু সার ফিসার তুম কে ক্লেম হালা বাংসো আ আভে আং থুন ইলি তুম কে ক্লেম দুন থু আছে লো
0: আও কাপ্রান আং কে লংজিভিটি তা দো নলম লাঙ্গয় নাংলি লংজিভিটি কে কোয়ান 60-65 আন্তা ক্রস ট্রে লাকে তুম লা ফুড চেইন লং লা কোয়ান মা কেমিক্যাল লা ট্রেস কে বাং সপো লং কে কাপ্রে কাপ্রে লা লাইফস্টাইল ডিজিজ ভেজিটেবল পেনে পুলোতা নাংলি বোঝার সিতা চিনি জি
1: জংসি ইলি তুম লা কর চেপারির দেং দে পিন পে জংসি ইলি তুম সাইতি কি লা পেন হালা কে লং আহান দামে আজাদ আসন দামে হালা হায় বাং কে ইলি তুম ফানি অগ প্রাণ ফান দামে সেন ল লা পেন ইলি তুম চো পেন ইলি তুম কা দো কবে দি কি সু পেন দা চিংরাই থেক ল ওই লা কে কি মে পিগলাম ল তেরন কে হানাং লি পেন কে থান দা লা পেন আদুন থো বাং কে ইলি তুম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আলা হই তুম চিংবা চিং সাই পেন আতেন বুলো তে ইতুমলা নিহাং নিরাপ অঙ্কাঙ্কে নর্থ ইস্ট অঙ্কাঙ্কে অর্গানিক হাব লাপুসন সে আলাং লিতুম কাপাচে থাংল লাসে লাপুসন তাংদের আফিয়া বাংকে ইলিতুম লাবাংসো নেলি হেমকে অর্গানিক হানসি নেলি কাতি কিলো তাহে সেটা হালাবাংসো অর্গানিক পু কাচিনিজি লাবাংসো আংথে গাফানা বাংকে নীলি লং থাংতাবে নীলিকে নীলি লাম্বেন অর্গানিক পঞ্চ সেটা ও কালাং লোলাকে অর্গানিক লোপ বাংসো কাচিনি আফানা বাংকে অর্গানিক সার্টিফিকেশন পু বাং কে না সরলাসে লাসলাম থে নাংলি হিন বাং থানাম জিমা কোপু আনা কে না সরল সার্টিফিকেট
0: অর্গানিক সাইকেটি কি পু আং থেক আলাং অর্গানিক কে ক্লেম লো অর্গানিক আখেতি সি কে ক্লেম লো পুকে হালা ইসি আং থেক না কগি মতে
1: কালা
0: লাসি লা ইতুম নিহাং নিরেপ ইতুম আহিন তা অলরেডি ম্যাক্সিমাম তুম কে ইতুম কে অর্গানিক সি কে ক্লেম লো আকি অং আতুম বাংকে বনসিতা ননলে নানেলে চজর দামজি পেনে ফুলোতে না আর জুজি নাংলি হরমু অর্গেনিক কালি মাকালাং মানে নাংলি প্রমাণ সার্টিফিকেট দমা আবি মাপো লাসি হালা সো সার্টিফিকেট লে ডো ফুলোতে আলে পিনাং ডো ইসি বাংকে যে নাংলি হরমু জেনুয়েন অর্গেনিক লোপু হালা সো সার্টিফিকেট আলং হোলোগ্রাম ডোজি হোলোগ্রাম লং কে নাম আবাং মোবাইল ফোন পেন স্ক্যান মে আংকে স্ক্যান করি পো হালা ডাক মাসি ক্লাং লাভজি আমুনিত লে আহক পেন আর সার্টিফিকেট আহক লোপতে হাডাক মাসি ক্লাং লাভ ডিটেলস ক্লাং লাভ কোয়ান আর ডাং সিকে ক্লেম মা কুপিয়া খেতি আহক হে পুরোতে থাংটা ক্লাংকলে দেব লাকে ইসি জেনুইনেস ফেক মানে সন দুই নম্বরি কে ক্লেম বাং
1: ঠেকলো
0: লাসে লা ফ্রড পেন এ পেন কে বাসি ফান ইসিল নাম্বার টু কে ভ্যালু এডিশন নাংলি অর্গেনিক লো পুরোতে ইলিয়েন সিকা কেব হরমু টা নাংলি ইনকয় রাফো আনটা লং জি বিকজ অর্গেনিক
1: আদরটা নাংলি লং পো
0: আদরটা নাংলি
1: লং আহক আবিনং
0: বিনং লপুতে আদরটা বিসি লং পো আকো থার্ড কে নাংলি হেলথ বেনিফিট
1: নাংলি
0: বিকজ লাকে লাসো আ খেতি ন হানসো পুনয় থার্মিট পুনয় মানে ফংনু পুনা আজাদ নয় পঞ্চিতা লাদাকে কেমিক্যাল আর ট্রেস আবিল লাসি মানে হেলথ বেনিফিটটা দলো আকো হেলথ বেনিফিট লে দো পুরোতে নাংলি লাতা ইসি সেভিং ল

0: ইনুটা ফার্মার প্রিমাকে ক্লেম হালা বাকি তুমটা বেলেগ মানে ক্লেম জয় পেনলে কপিনে কেমিক্যাল কে ইউজ উপতে হালা দুমকে দাদা মানে হালা প্রোটেস্ট যে নাং লাসমকে ক্লেম লংলে কালি প্লোতে নাং সার্টিফিকেট কে লংলে লোপো লাসি লা পার্টিসিপেটরি লুতে লা চিংরুম পেট পেন্সি সব চিনি লরলো ও লা তা ক্লেম ক্লে লা তা ক্লেম ক্লে আনিয়মাটেং পেন্সি কে ক্লেম লো লাসি ইট ইস পার্টিসিপেটরি লা দাকে মানে হালা বেলেগ তুমি এহুকো লা সো মানে কর এনরা সব সো লাসি কে মেলো পুকে ব্যাং খোটা ক্রয় ডুন দিলো লা তুমকে আটুমি সিভের লো ফর অর্গানিক কে সিভের লো অর্গানিক সোর্স পেন্সি কে ব্যাং হরমু
1: তেরোনাকে হাই নাংলি হিন পেন লবং সো আলাম থেকে থানাম লাকে মে পিগ আলাম লি পিনিকে আপর চক টং লি এলি তুমি হুচি পুদং দেংকে লিং তন নাং কারডম তেরোনাকে হাই
0: কারডম
2: লপন আপর নাংলি তুম রং রুবজার মেক আং দেং লং পেন অর্গেনিক ফার্মিং পুথাক রাজু তেরন লাপেন হুদবাং ফুজো নিজ রং ভারত তুমাংবং চিহু চিপুত আর্জুলং ইকদাংল আদুন্থু মিলেট মাতে জাং মিলেন কাতিকিয়া পুথাক লং সিং তিসো লাপেন হুদবাং ফু ধনঞ্জয় রং পিয়া তুমাংবং চিহু চিপুত আর্জু ইকসেনা
3: লাকে আকাশবাণী ডিফু পিনে নিলিতম মিলেটস কাল্টিভেশন মাতে জাং মিলেন কাতিকিয়া সাই পুথাক নিলিতম চিহু চিপুত পঞ্জিয়া ফাঁসি লাদাক কাবর ই জাং মিলেন কা টিকিয়া সাইকে হাকু ইফুসার ইফিসার আকাই পেন্টা টিকি বোম বাং বোমলো লাপেন আনপার্টা ননকে জাং মিলেন লাকে ডেট পিয়া লং লাপেন পিয়ার্থিয়া ডাং লং সিতামে ননকে আর ডি পিপন বোমলো আথেমা জাং মিলেনকে অক এফ্রানা ফান ইসি কেমেসেন আলে লংপন লাসনসি ডায়াবেটিস আকে সো আফান সিতামে আলে দো লাপেনকে এ অক আর ডি কে দোপি কাতুম সিতামে লাবাংস জাং মিলেন কে চোপেন সিতামে এ অক আর ডি পি জুম থে লাপেন লসন সি কাপ্রে কাপ্রে আকে সো আফান সিতামে জাং মিলেন কে চোপেন আকে রাবদো লাসিপি নি নিলিতুম আলং সপুথাক চিহু চিপুত পঞ্জে আফান সার লং সিং টি সো ফানসি নিলিতুম লাদা আকাশবাণী দিফু আলং নিলিতুম চোফা পনেগলো লাপেন নন আলাংলি নিলিতুম মাইক্রোফোন আথেন লং নাই নিটাংলো লাসি তিসো সাংহ নাংলি ফান আকাশবাণী হিন পেন সুরি সুরিয়া কারডম নাংপাজি রেখল
0: কারডম
3: তাংতে তিসো কে হাই লিতম আপ্রাং সি আলাম থেচে থান পরিকল নাং জাং মিলেন কাতিকিয়া সাই পুথা কপিয়া চেক্লো সি কে মেন নাইল নাংলি রেডিও কার্জু রাদা তুম ফান থানিক জিমা
4: ফ্রাং সি কে পান নাং পো কে পান চিকলু কে আর কয় থাং থাং চিকলু পান পো কে জাং মি আর উসি কে নং নাং পো উসি কে চিকলু কে কে নং হলো নল জাং মিলেন কে কে ক্লেম নাং আবু তর মাসিলা বংস চিকলু পেন ক্লেম লো পড়তে আপ্রাং চি ই তুম নং নাং পো কে নং নং দে লোপনতে কারলু কে কে নং সত কে বুসি কে চিকলু চি ই তুমকে লহান জাং মিলেন কে ক্লেম নাং আর খেতি আবু তরল এবং সে আপাম পুসনতে বেনি কে ক্লেম লং সেটা নিতুম ইংলং অপদ লুসি কে চিকলু পেন কে নিতুম কে ক্লেম নাং আবু তরল ক্লেম বাহাল আনতে প্রাপ মেয়ংলো সেটা কে দেয় নাই কে বুসি আন কে নামকে ইং তনপু
3: ননামাত কে নাংলি বাং সো জাং মিলেন কোদাক দাক আদিম সি ননামাত সাই কাতি কি ল
4: নিলি কে ইংলং সি ক্লেম নিলি মে থাং আবা লং সি ক্লেম নিলি মে থাং আহা বার ল দা সি ক্লেম সি নিং গা নিলি ক্লেম পন ল দা নান তুং লং বাং সি আ চিলি জা পন সি পন ল নিলি ক্লেম ল চি নিং চিলি হি নি পে নিলি কুনতেল থক লং ল পিনিং আবাং কে নিলি মাথা থুল পাদং পাথে মুচজি পিপিনি জি থক আনকে পান এল ল আরকি তাতাং থু এল
3: জামিলেন কাতিকিয়া সাই পুথাক কো আনা কিসুং মাতে জয় কে মা নাংলি থানি জিমা
4: লবংসো আখিতি কে ক্লেম কে নিলি গমাথা বাংকে নিলি মে থাং ল কমাথা বাংকে হান জামিলেন আখিতি কে ক্লেম কে জয় কে সকসন গালি আকুন নেম পোসন গালি লকে থাং দওয়াই তা আপনাং নে লপে পিনে কে ব্লেক ব্লেক আ মেডিসিন দাকে আপনাং গালি আমে থাং আজাকং পেন লাকে থাং আমি মেডিসিন আবি পিন ললা নিতুম কে ক্লেম বোম কে নমাকে নিতুম দোয়াই পিন ইউজ দিলাম ক্লেম পাংবু পন পেলাং মেথাং নং পো আলু পো কালু তা সুমসে নিতুম নন কে ক্লেম বোম কে ক্লেম কে জয় পিক সক পেন তেলা জয় মুচ নেমপু পেন তেলা জয় পিক
3: তাংতে লা জাং মিলেন কাতিকি আসাই লং জং সেলেতুম হিথি কুলাদা লং পেন কে লং দোবাই হাই হই ইলেতুম রেক দুন মাতে আপ দুন পলতে লা আকান হক দোমা মাতে ইলেতুম কে চোজি আহুদ এ ও ফ্রান ফান মেসেন জিমা হিং নো জিমা লাসো

0: 태어난 게 다니지마.
1: 나니 뜸게 조범께 니 뜸게라 방께 도와이 방께 이스 방시가 힘노 둘로. 도와이 기 이스 불러온 때라게 메타 오가 판타 가디달도 나쁜 메타게 주어 판타 아키숭도 거. 보시니 뜸방에 도와이 다 앞에 나 메타가 자꾸 보시니 뜸게라 보시 클램폰 범로 너 맞게 기주기 주나 판타 타 가식사가베 니 뜸메타 맞아 줄로 이깽 부기수 분원 이번 기수 분원 넌 뜸메타 줄로 니 다 프로마치랑로 La dovai pipeda da banse akimi banon ni matha banke
0: nang leki pudam je banke la dovai ki rek don tho karsi don pulote la hai banke e o pran phata hing no da la sona banke litum claim credit ong mi ong lo
1: me ong lo
0: kanang lo tangte tiso ke hai nang lithanik ji mala bang so jangmelen ka tikki ji afan aprang sige litum
1: inglong along
0: mate aklam long sita me pandet nang la nang li pandet pen ko bi pilo nang leki claim ke
1: নিলে পান্ডালন্তে আর্হি ফিট পোস পান্ডালন্তে আর্হি পো আর্হি দলন্তে আপাকে কে নংলো নং পো আপাকে মলা কারলু হুদ আনালো
0: কো আনানি নাং জিলা কে পান কারহি
1: কে পান কে নিলি আনসি চিলি সিয়ালং কে নিনি সিনি তুম পান্ডা কারহিতা মিছোদা প্রন্তে আর্হি অপলো
0: কালা
1: ইয়ংসি দলাং পলন্দে মিছুচি আদাগনি তো প্রন্তে হপ্তা বাককে এন্ডার পো চিলি থ্রক অলং কে বলে ননি তিন ক্লেম বমকে চিকিৎসক অলংকে নিকে নন নিপ্লিসি ক্লেম পেতাং দেল
0: মে পিগলতি সকে হাই নাল গে থান তাংকে লা জাং মেলে না তুম আর ভি আকিনাং সট মা
1: আর ভি গলা আরং বাং বে আফাং হপ্তাই রি বাক জাং জে দে সন্তে মি উ মানে লং লড গো পতে জ লং লড পন দে জিয়া পলা আমে গবাং লতে আর ভি আসা বাং লে লং তা আর ভি অং অং তে আকু আ পু ফান্তা আলা বু ফান্তা কানো হক দক নসি আরবি বাং দু ইদা নং সন্তে পাবাং
0: কালা জাং মিলেন কাতি কি আসাই ফান লা লং লে কি মিন নে কি কুপু সনলো আজা কা দি মলং কে লা সন লং লে কি আর দু লং লে কি একটা দু লং লে সাংতি তা দু জাং মিলেন না ফান কে কুপু সন আ লং লে সি কি মিন নে লো
1: ননি তি কে ক্লেম বম কে হান জাং আ বাং কে লং লে জওয়াই বে এ লং পে ননি কান কে থম কে লাই লং দিন তা মি ননি তি কে ক্লেম বম কে লে ফং পালে নিকান থম বাংকে লাই লং দি পুক্লেম বমলো আর লংলে চংবাই পিনে নেম্পু সন সক সন লংলে চংবাইয়া খিটি গালি লাগে চংবাই লা নিকান শিলং সি পানো পেন নিকান থমকে অজক ফ্লো নং ফিট ফিট আনালো
0: আরাম আজামে সেন
1: আরাম আজামে আং উই অং মে অংলো সামে তুমি আরাম কালিদার পশে আং উইলো সে চুনিং সিনে তুম পানো পিলিং বাং পান পে দালো লা টাক চলো আর লকডাউন দের বন্ধে কুপেন আকু সাফা ধুপো পাং থেল থু এত পাকু নং থু ফিট পনন কে নং পো
0: কালাং তাংকে লাবাং সো কাতি কি জিয়া ফান ইংলং লাপেন কে আক্লাম লং কো আনকা চে ফ্রেক লো
1: আপা মা বাং লাং জং সি চিটি বক তে লাবাং কে আকে এক হেক দ কক লো তে ইংলং বাং লো কে মে নাই লো নন এ তুমি ঠেক লং নেম তিং এ ক্লেম বম কে ইংলং লং সি আ চো দা লা লং মু চট আ বু দা লা দিং মু চট আ কে লং দা লাবাং ও মু চট হালো লং লোল পন পে দল পতে জ আরং বা আন্তে লং সি জি দু থিপ হালো লাং আলং কে সি জি প্লাক প্লন তে আংকুর ফন্তা আকা আকাশিক সাক দু কি থে বন আকাশিক সাক দু ননে তুম কি থেক লং কে ক্লেম বম কে ইং লং হলো কি মে নাই লো ফা বাং
0: কালা তাংতে জাং মিলিয়ন নাংলি বাং সো সা কে ক্লেম ভেয়ার লো পট আচিলি কাপ্রেক আতুম নাং কে হ্যাং হো নাংলি লা সন্তা কি পি দনা সাই দোমা
1: আকালা লো সা লাগে ননে লি পি পন বম লো বানিং হাং হাং আতুম নাং হাং লো ক্লেম লো নিলি পাকলাং লো বা নি নং শিরুং লো আর সে চিলি দান নিলি পিপন বম লো দন থ্রক ফো কেন নিলি পিপন বম লা কো বাং বম লো নিলি পিপন বম লো রাদা ফান গে রঞ্জি ফান সি নিলি লিন কে পা চিলি বি সি বি পি কো লো আ হক পেট পে নি গে ক্লেম বাং কে চিলি সে লং দের সো গাম বে দের সো গাম নে চিলি চি লং কে ইংলুম লিং হাই হে লো আ বুটা মে ও লো আ চম দ দু লো
0: কালা
1: রা পেন কে আকাশ ঠিক ঠাক থাং তা বে লো
0: মে পিক লো তি সো সাং হো আদন ছলাম তেছে থানা মিক্স না নাংলি বাংসো সাই কমেন্ট টু বেন সি কে ক্লেম ল মাতে কো আনা নিং কান ল নাংলি নন কি ক্লেম
1: নিলি টু নিং মাছি কে ক্লেম সার
0: কে ক্লেম চেং লাং
1: টু নিং ক্লেম চেং লাং কে ক্লেম চেং টু নিং না নাই তুম লং রিজু সেন্টার লং পেন সে লং ল নি তেন মেক প্রাং ল হা নিলি ফুসার সার নি তা ক্লেম বম ল মাছি সাং বং কে ক্লেম আ মজা লা মাছি জি মিট পেট ল টু নিং না তুম রিজু সেন্টার লং পেন লং সি নি তা নিং জি রুং সে আ কো চি ক্লেম থু ল নিলি আ আলে বাং সে লং ল
0: নাংলি কে ক্লেম চেং হকে কো আন লং ল
1: নিলি কে ক্লেম চেং চি লিনি পেন সাই কুনতা লং লো স্যার
0: তাংতে নোনা ব্যাংক এলি তুম কে চয় হিনা না চি থানাম ইকলো না লা জাং মিলেন এলি তুম সাই টিকি ডেট পেন কে রোড কে কুসোনা সাইলো নাংলি থানিক জিমা
1: লা কে রোড কে

হক কপিমা লা এরিতুম চিনি পেমেনাংজি হরলাং লাকে থাপ পেন পাংগুইসি সেলামল নিথম বা নিফ্লি পেথর ডেট অফি বা ইংলিশ পেন পোল ফার্মেন্টেশন লা সফি সি লা সেলাম প লা পেন এরিতুম জুন প থাপ লাকে কাংরি ডেট আবাবার্ব আথেং পিয়াহু লা পেন আসন কাপড়ে কাপড়ে রিকাং আহু পেনসি পিনচংল সেলামল মার্থুয়ং জক ইংকিয়ানাং জক হাই হাই পেনসি পিনচংল লাসি হরলাংকে জুন ও সিতাই লিতুম কানহক থে ও কালি আথেমা ইংলিশ আলামপেন পুলো আরেং কেলক আলামপেন পুলো অ্যালকোহল বাই ভলুম পু আফান জুম হে কাপড়সি জুন সিতা এ ও আফান আপু আন কানহক আবে বাং পেন কাসেলাম হর লাকে কোম্পানি পেন কাসেলাম হর লাকে আরাক পুসনসি পুদামলো ইলিতুম আলামপেন কে লাসে হাদাক লাকে অ্যালকোহল বাই ভলুম দো ও পড়সি ইলিতুম জুন লোতাং তে এ ও প্রাণ আফান কানহক থে তান আরাক লাকে ফোলে পেন ডাংসি প্রচার চিমসি হর পিনচংল লাকে ইংলিশ আলাম পেন ডেস্টিলেশন পুসনসি পুদামল লাসি ডেস্টিলেশন হর লাকে ইলিতুম অ্যালকোহল বাই ভলুম দো ও পড়সি জুনলো তাংতে এ অক আপ্রাণ ভান হেনো ডাক থেক লাপেন ইংথিন ইং ফোর ইবং লাপেন আকাপ্রে কাপ্রেক এবাং আফান কাহেনো থে তান ব্রিটিশ তুম নর্থ ইস্ট ইন্ডিয়া লং বাংল নিহাং নিরেপ হাওয়ারা লং আলাং ইতুম থেকলং ল কার্বিয়া খাই লাকে ইসি কেথেক রেসেরা খাই লাপেন কাং টাংরাক আখাই পু আলাং ইতুম চিনিসি আলাং ইতুম আফান কাপিলুদেজি আফান হর পেজুনল কানি পেচল লাপেন আজকসি ইলিতুম পাফিদুন হুবল কার্বিয়া জুতাং আতেংকে হর লাকে আমান আফান লাপরসি হরকে নাম কার্তাং লাপেন জ্বর কার্তাং আকে জয় পেনসি ইলিতুম এদন এরাব জিরপি জিরপ আফান সিতা পিনাংজি লাপেন ইলিতুম আকে জয় পেনসি চোদেং দুনাংজি লাকে কুলার আলং কে জ্বর আহর কে নাম আহরমুলাকে ইলিতুম জুন কার্তাং আসি হর জুনতাং তে ইলিতুম কপি পিসি কে হেনো কপি সি কে মে লালাং দাম সিনা ঠিহেক পেন হর কি জুন পেন কানা হক মাতে আরেং কে লক আলাম পেন পুলো এফেক্ট হর কি জুন পেন এফেক্ট কপিল ইলিতুম লাং দাম সিনা ইসি এমেথাং আফান কানা হক নাংলি বানেলি হরজুন ওয়ের পোলোতাংতে বা ইংরি লিপুটাংতে এলিতুম এমেথাং আফান কানাহক থেতান আথেমা নাংলি কায়াং বং হরজুন ওয়ের রেপুটাংতে কাসেলেট লাপেন কাটিংনে কাসেডেং লাপেন অটলাং নুয়াই হাই তা ইলিতুম আলং দো লাপেন হিনিয়ে বাং ইলিতুম লাংদাম সিনাং হেমতুন আফান আকানাহক ইলিতুম জংসি হরজুন ওয়ের লিপুটাংতে হেমতুন আলং পেনানসং বং কাছে বহং লাপেন অসমার পেন কাছে বহং লাপেন সন্ধাক থাকসি নিঙ্গাং সাম কাবেদেত কাপড় হি নাথু কাটিকুক পেনানসো কাছে কাক লাহাই হর আরাকি পেন এলিতুম থেগলং লালি পুটাংতে এলিতুম হামফাং আলং তা কানহক থেতাং লাপেন কে থম আবাং এলিতুম লাংদামতে থেগলং হামফাং আলং কানহক মাতে এলিতুম আ সোসাইটি লং হর কিজুন পেন কাংরি পেনাজক এলিতুম আকানহক থেগামলং কার্বিয়াসার লামথে পুল হর কিজুন কে ইংচামাকলেং পুসমসি পুলো লাসি ইলিতুম জংসি হর জুনওয়ার লিপুটাংতে ইলিতুম অটলাংনো লাপেন সথা কাচারবো কাচে বহং কাহুরি কানিংজে থাপ লাপেন ইলিতুম এক্সিডেন্ট লাপেন কাসলেট হাই হাই তা ইলিতুম আহাম ফাং আলং দো লাপেন ফ্লি বাং লাংদাম সিনাং ইলিতুম আকানো হক লাকে চোকাম মোনার ইলিতুম কাপা ফিদুন ইলিতুম জংসি কাংরি কাং ক্রাং পেন কাইকেতা দো পোলোদাংতে সেলেট প কাচোক্লেম কাছদাম আমো পাফিদুন হু প এমেথাং আতাঙ্কা পয়সান দা কিচু পাজয় এ খরত পাজয় লাহাই ইলিতুম অলং দোপ লাপেন ইলিতুম তাঙ্কা কাছি বীরতি লাবাংসো আ অটা ইলিতুম অলং ওদেত পো লাসি ইলিতুম চোকা মাহিন কাপা ফিতা ইলিতুম চেথেকলংজি লাপেন হর কমার্সি কি জুনাংজি লাপেন কমার্সি কি জুনাংনে লা ইলিতুম লাংদাম সিনা কমার্সি হর কি জুনাংজি তাংতে ইসিয়ে বাংকে ইলিতুম লাংদাম সিনাং গুরু সারাতুম রং কে রং অব আমায় আহুত লাপেন শেকার ক্লি আহুত চৈজুন চুকু আহুত লাপেন আদামাসার আহুত সি লাহাই জুন চট লাপেন রিম চট নাংজি হিনিয়ে লাংদাম সিনাং কিশো দেট আতুম কমানে জং সি সোদেট লিপুটাংতে ইলিতুম আসাপসো হরলাঙ্গে জুন পেন ইলিতুম দোয়াই আসন থাক থাক ইলিতুমাকে সো মে ইঠে বন সিতা ননলমকে মডার্ন মাতে অভিকেমি আহুর পশি সায়েন্স পাফ্রাঙ্গ অল পশি ইলিতুম অলং মেসেন মেসেন দোয়াই সিতাদো অ্যান্টিবায়োটিক সিতাদো সিতা হাকো হুট কাবাডিয়ার হুটকে লা হরলাং পেনসি পেনাং আন কেসু কেমে ইলো আপেন কে থম অবাংকে আনিং দুক পিগ তুমসি হরলাং কে জুনাংজি আথেমা ইলিতুম আনিং কি দুক পেন কাচিং রাই জিয়ে ফান লাপেন কাতেনে জিয়ে ফান পোলোতাংতে হর জুনলোতাংতে মনির তুম তেংনে আপরসি ইলিতুম লা বাঙে থম তুমসি হর কে রিম চ নাংজি লাপেন কমার্সি জুনাংনে লাইলিতুম লাংদাম সিনা কেচেংসি

0: ke logo charli osomaratum students atum horjun kertang horjun liputang te alangli lo thek theda ji aning lu bub ji lapen kating ni asontok pik ji asi students atum lake hor lapen kangri kang kang hormu an drugs tame biri cigarette tame lapen kapre kapre kangri diat hormu pen chepa helo nang ji lapen adun thu langdam sinang motor gari ke vega tum lake horjun nang ne athema non ke li tum bang phutin ta motor gari vek ove ke mi ahut ke apen ove ke mi ahut hor kangri pen ke vega tum accident do pik kithi ke jang sita dolo lase ili tum la kangri kang krang pen ke gari ta vek veda nangi apose ili tum ke vega tum lake horjun nang ne lapen ke thoma bang langdam lo tang te ili tum theklong kam ke claim lapen sports hai hai kapathu tum jun jede nangi athema il tumjong si hor jun rong le putang te kam ta selet po pa phidun po lapen sports ana thu sita non alom owe hot ke li tum phan drugs lapen hor lapen kangriang krang hormu pen sports pa thu lo li putang te hada ka pa thu along pen alang tum phan ang tan bi kok ji lapen alang tum a yakong sita bub da ji la por si li tum kam ke klem lapen ka pa thu tum ke hor jun kartang lapen junang ne lapen phlia bang lang dam dang te tum thek long hor pen aning karong kachipi lake heno athema picnic lapen ningarong kachipi ahut horjun leputang te labangso aning karong kachipi ningduk plang de thek lasili tum kiri balam lang dam sinang hor lake men tu si enang ji rim nang ji lapen men tu si rim nang ne hor lake il tum karbia khaya jutang along nimrokom hursi en chon nang ji athema hor ke arna mohormu lapen aman chipi e hormu lake nam kertang lapen jor kertang ili tum ake joy pen si pinang ji ake joy pen si cho deng du nang ji lapen non owe ke mi ho jong si ili tum abang phutin ta kapor hi competitive age ma de kache bai long si do du no por si ingri ing krang rong le pulo tang te ili tum kache bai ias ta ho kapre kapre competitive exam ta ho ili tum undun de lapen so thak gari ke ve ka tum si ta ili tum accident lapen kaching koi ke let hai hai ili tum along do po ili tum aphan ham phang aphan kan hok thai tan lapen ili tum kachong dar along si ta ili tum thek long non owe ki mia hud modern hu lake kachong dar si ta sophisticated machine mate skill lebar akenang sor posi iritum kangri ang krang pen liputang te halada iritum apuna chak chok dun de ji posi iritum kangri ang krang a hormu pen che pahelo nang ji masinere pini nang tum pen ge than ji ke lahelo iritum owe ki mi atum la ke kangri ang krang a hormu an hor drugs punon kani punon apen ka preka preka son an pen che pahelo nang ji pusan si nirinang tum phan than pachini lo
1: lapana pornang litum lamjer chai mek ang deng longpen hor lapen garbi ham phanga puthak philip taro pen lamjer ki than arjlong ek danglo lamjer chai mek ang deng longpen ki lapon si kang tonik lo lucky akashvani dipu adun thu pinia lamjer chai mek ang deng longpen emi thangalam mate ipialam kaning je anutin ta arpudo po puthak ramening tipen lamjer ki than arjwiksana
2: এমে থাং আলাম কাছিং জি থে জি আফানকে আনতিন আরে ডেংসি আর পুডু পির্থি আলং মনিত পুলোতে আনতিন সিতামে ইসি আখাই আমনিত মাতে আবাং ফুবাং ফিপু ডোভেক নাসন সি ইনুদ আউসু আমহাং নাং থেকলোতে হালাবাং সু আউসু কেচেং সি কাছালি মাতে কানিজে চেং আলাম থেকে আহক আহক হি পুসিতা পাই পুহেনলো পুসি মনিনতুম কাছে থান থান আথেকে এ পাই হেনলো একে পাহাচি আবাং লাপেন ইনিংটা কাচিং সামনায় আবং এপাই সি এপেথে এপা ডিংজি লাসন সি এলাম একিটা এথান পাপ্রাংজি নাসি এপি আলাম কাপাচে থেকজি আফান কেচেং সি ইনুদাও সু আলাম পাচে থেক পাপ্রাং পেমেজি পুলোতে আপাই লাপেন আপু আরে ডেংসিডো লাংদাম পুলোতে আলামটা আহকটা আহক আথে আফ্রাং ফ্রাংকে আপি আপু আতুম বিহেক পেন মেথাং আলাম কাছে থান পেমে পেমে আজক মেথাং আলাম কাছে থেক থে পুকে আবিপিন আসন সিডু বন্তা ননকে হালাসু বাং চিকিরলা ফিৎসি বাং আসামিস আলাম ইংলিশ আলাম হিন্দি আলাম সি কাছে থেক পাফ্রাং আথেকে ননমালমকে টেকনোলজি পুয়া হিন কাপাফ্রাং পি গাজক মোবাইল টিভি হাই হুই আলং পেনসি কাছালি দুন কাপাফ্রাং ফ্রাং লো কাছালি দুন পুসিতামি মেথাং হাই স্কুল কাবেদেট আজক বিহেক পেনসি ইংলিশ আলাম লাপেন আসামিস আলামকে থেক কাপাফ্রাং আফ্রাং ফ্রাংকে আপিয় পুয়ুম সি আসুমার আফান কাছে থান পাফ্রাং বন্দা ননকে কাছি কিরলাই ফিরাজক ওসুমার সি আপায় আপু আফান কাছে থান আসন সি মান ইগদেদল আথেমা আপায় আপুয়ুম

0: ilitum un anke methanga hempen kaike bangalam paju ik epinpen ebeching ho ik nangji kapaju je afan ani bangle bor ilote kache thek ik edeji alama machi abi lapen osomar atum anta nangchali don iksi thekpeji ilitum alama ki afan lokke khrungsai amai mate seminar workshop chobi se set nangji ekenang sat abi pusi nelhin penke pudamingtung donangji pusita kolosi akichok akichok chima kangsir dam lamlir lapen don lamhai hoya phuthak bime athe methangalam ke methangamat methanga hempensi chipithek nangji chali nangji chingki chethan ponangji karbi lamedamai pen chenglok kaprega prega tumke eli tuma phan bidisore si ipi ikchoji angsong koson si kapeli dun ikjima si ejapon ikchoji eli tuma lama ki kapangchu kaningji kachipithek ke andotin ari dengsi do lasi ইলি তুমালাম আকি আনচো সে আকাঙ্ক্ষু অকার শিখ আলাম চালি ইগজি চেপেথে ইগজি পুলতে রঙাজু আকে সার সারপি আতুমালং পাতে বকদাম ইগনাংজি কার্বি লামেরামাই লাপেন কাপ্রেক তক বাঙাতুম কাপেখ্লাং পেন আনা কিতাব সালাম থে লামজির লামচর লামারজং লামতাসাম লাপেন ফুরকিমো কিতাব হে হুই নামসি এমেথাংটা লাপেন এসোমার এসোমার আফান্তা পেলাং পাপড়হি তৈনাংজি আবে ইংহ ইগনাংজি আনসি ইলি তুমালাম আকি আনসো সে ইংচো একজি চান একজি পুসি নিলি মাথাদাম
1: লাপন পর্ণাং লি তুম লাম জির জয় মেক পিনিয়া লাম জির জয় মেক আং দেং লং পেন হেম টুনি সিয়লং গেক থা ইপিয়ালাম কানিং জি আনুতিন তা আর পুদো পুয়া পুঠাক লাম জির কি থান রমেনিং টিপেন লাম জির কি থান আর জলং ইকটাং লো আদুন্থু হেমটুনি সিয়লং দি হিন কবিরটি কিনাং সত পুথাক তপন বি পেন লামজির কি থান আর জুইক সেনা
2: হেমটুনি সিলং দিহি ননাত কেরাই কমজি ফান নন আকাই আহুত হেম আহেম ফুয়টুম আনসুসে আর ডি কিপি কেনাং সত লাসি পিনি লাবাংসু আলামজির আলং লাসো পুথাকলে চেথান পন লোনে আফ্রাংসি বাংকে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইরিদেং টাঙ্কা চিবিবেয়ার পুলোতে আর নিবাংসি টাঙ্কা কেনাং সদ জয়নি লাপেন কপিনে থেকলক পুলোতে নামেমি আসন দুউ মেন মেন আতঙ্কা পদাম থাপথে দে জি ফানসি হেমপেন হিলুচেট আদিমলং টাঙ্কা কিবিদুন কেনাং সদ লাপেন মো কেনাং সদ আহুদ আফান টাঙ্কা বিরটি লংপু আথে নন আকায় আহুত মনিরতুম অনলাইন পেমেন্ট সিস্টেম ইউপিআই পেনডাংলক আসন আসন আবার সাই কিদো জয়নি আরি দেং টাঙ্কা চিবিও লাসন আপরহুত সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দু পুলোতে টাঙ্কা কিলং জয় কে প লাপেন মালমস অপর আং বং একাউন্ট অলং টাঙ্কা চিথাপ থটপু ব্যাঙ্ক অলং আন দাম জক প্লট পেন টাঙ্কা লং লকপু কালিতে কপিনে গভর্নমেন্ট স্কিম অলং আবার সাই ফান্তামি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নন আকাই হুত কেনাং সত বিন রেকারিং ডিপোজিট রেকারিং ডিপোজিট থিহেক পেন আর ডি একাউন্ট কে মো নিংকান হিনি নিংকান কে থম কালিতে নিংকান ফ্লি নিংকান ফ ফি কপিনে এসন বাক আহরমু কে নামজি কপিনে আকে মাং আসন কাপচক জি আফান টাঙ্কা কাবিরটি জি আফান কেমিনাই আবারসাই লাবাংসো আর ডি একাউন্ট অলং ওরেং কেদু আতুম পেন ডাংলক কাদো কবিতা টাঙ্কা থাপদুনমি জসিমেট কে আর নিবাং কাচংদাত বেহা কে ক্লেম লাপেন কাপ্রেক আসাই কে ক্লেম আতুম আফান মি পিকলো লাবাংসো আবারসাই নাংলি আজাদ আবেং অলং তা লংজি আর ডি একাউন্ট ইংপুজি পুলোতে আফ্রাংসি কে ব্যাঙ্ক সি লং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দোবেক নাংপো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইংপু দে রাফি আর ডি একাউন্ট ইংপু মিলো লাপেন আচিকল জনবাং সিকা ফারো ফ সুরি ইসি সিকা ফারোক্রে ফ সিকা সুরিহিনী কালিতে আন সুসেলে টাঙ্কা কে থাপজি নিংহাং পুলোতে কে জয় কে আলিং সি ইসি আফাই আন আচিক্ল জনবাং টাঙ্কা চেথাপ নাংপু আর নিবাং টাঙ্কা কেলং আতুম বেং অলং তা কেদাম আপর আবে পুলোতে পোস্ট অফিস কালিতে কাপ্রেক ব্যাঙ্ক এজেন্ট অলং টাঙ্কা থাপদুনমি জংপনমি আর নিবাং সিকা ফকেব আতঙ্কা এজেন্ট মতে টাঙ্কা কিরংজি আফান কেবাং আবাং ফু অলং থাপদুন পুলোতে চিক্ল ইজন অলং সিকা ফারো ক্রেফ হওয়া টাঙ্কা পোস্ট অফিস অলং

কাংপুদুন আর্ডি একাউনলং থাপদুন পুলোতে নিংকান ফোয়াংবং মিথাং কে থাপদুন তাংকা ফাই সুরি সিরকেপ কেপ আন ইন্টারেস মতে আলে পেন পেন শিকা লাক সি আতঙ্কা কালিতে আন সুসে কেলং জি আবার সাইডু পোস্ট অফিস আর্ডি একাউনলং নংলি আপর চক চিয়াকুসি আতঙ্কা চুয়েনডে জি পুলোতে নিংকান কে থম কে প্লেং আনসি চুয়েন লংপু লাপেন ইন্টারেস মতে আলি আসাবাক লংদুনপু পোস্ট অফিস পেন আকাপ্রেক ব্যাঙ্ক অলংকে নিংকান ইসি নিংকান হিনি আন তাংকা কে থাপদুন আবার সাইডু ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট থিহেক পেন এফ ডি অলং তাংকা কে থাপদুন লাকে ইসি আফাই আন আতঙ্কা এফংওয়েট ব্যাঙ্ক অলং কে থাপদুন হেনলু লবংস আবার সাই অলং নিংকান ফ নিংকান কেপ কালিতে আন সুসে আপর আন আতঙ্কা কে থাপজি ফান আবার সাইলং ফিক্সড ডিপোজিটকে নন ইরিডেং ইসি আফাই আন আতঙ্কা কেদুহুত মো মেন মেন খরত দেট না পু মাথা পুলোতে ব্যাঙ্ক অলং থাপদাম দেট পু লাপেন মো কেনাংজি আপর হুত জাসিমেটকে ওসোমার ঠেলোতে আকাংতুই আংডেং লোকাচার্লি আদাম আসার কালিতে কপিনে কাপ্রেক আসাই ফানসি লাবাংস আতঙ্কা আসাই কাপাবাংজি ফান আকেমাং পেনসি কে থাপদুন আতুম কে অং আফ্রাংকে কে থাপদুন আতঙ্কা ক আনমা লাসো তেংসি ইন্টারেস্ট তামি লান লংদুন জংপনমি সুরি ফকেব আতঙ্কা থাপুলোতে পুথত সুরি ফকেব পাংরুম পেট লাক সি আতঙ্কা আন লংল সিতামি নন কে ফান থ্রক থ্রকসি কালিতে লাপেন আসাপ অং চেট সি কেলং লাকে ব্যাঙ্ক আলিং সি ইন্টারেস্ট তা কাপ্রেকল মো কেবাংজি নিংকান ফ কালিতে নিংকান কেব আফি কোপেনে আকেমাং দু পুলোতে ফিক্সড ডিপোজিট আলংতা তাংকা থাপদুন পুলোতে মেসেন টার্ম ইন্স্যুরেন্স নন আকাই হুটকে লাইফ ইন্স্যুরেন্স দু চটকে চকছে টার্ম ইন্স্যুরেন্স তা কিদু কেনাং সট নন চেথান দামসি না কপি আথে সি টার্ম ইন্স্যুরেন্স কেনাং সটল হেমতুন ইসি আফান দিহি নানাত রাইকম কেনাং সট জংসি হেমতুন ইসি লং আন কিরিয়াবাং ইনুডভেট পুলোতে টার্ম ইন্স্যুরেন্স প্লান দু পুলোতে হেম আফান আন কিরিয়াবাংলে মু আবেদেতা হেম ইসি আতুম আচিক্লোজনবাং কেনাংজি আতঙ্কা হিন আকেরাব দুপু জংপনমে ইনুদাবাং ফু লোন কে এন লাকে উসুমার লোকাপাচার্লি হেম কি কিমজি আমেথাং কোপেনে আসাই আফান কালিতে গাড়ি কেনা মাহুত লোন কে এন হেহুই দু আন কিরিয়াবাং আবেদেত পুলোতে আহেম আসরতুম লাহাই লোন কাচিতুজি এফান সুংক্রুংপো লসনা পরহুত টার্ম ইন্স্যুরেন্স দু পুলোতে আকেরাব দুপো লাপেন আহেম আসরতুম আংহর ইংহর ও নাংনিলু আজাক টার্ম ইন্স্যুরেন্স প্লান আলং কেথিদুং আকিসু পুথাকতা কেরাইকম দু কিসু চটকালি হেম ইসি আফানতা কেরাইকম দু লাকে আন কিরিয়াবাং কেরেংবম আহুতা আকেরাব দু কেথিদুং কিসু কেলং হুতামি কেরাবদুন লাকে ক্যান্সার হার্ট এটেক আসন কেথেদুং আকিসো কেলং হুতামি কেরাবদুন লাকে ক্যান্সার হার্ট এটেক আসন কেথেদুং আকিসো দু কক পুলোতে লাকে দিহিন আনাত রাইকম কিপি পন্দু টার্ম ইন্স্যুরেন্স পলিসি কে আনাম অং ই কাপ্রেক ইন্স্যুরেন্স পেন পাংবার দাম পুলোতে জুম হেক আচিক্ল জনবাং কিজুম নাই সিকা ফারোকে থমরা ট্রক্সিকেপ রা নেরকেপ আতঙ্কা থাপদুন পুলোতে সিকা কুটি সি আতঙ্কা আন কেলংজি আংরিং দো আর্টাক নিংকান ক্রে নেরকেপ পেন ইংপুদুনমি মেন মেন কে থাপদুনাবাং চেবয় জুই পুলোতে পলিসি আতেং কেলংনাংজি আতঙ্কা আহেম আসরতুম লংদুনপু টার্ম ইন্স্যুরেন্স অলং কেরাইকম আপর নিংকান ফ পেনসি কাপাংচেং লাপেন নিংকান সিরকেপ কেপরা সিরকেপ কেচক হুট আন্তা পাবাতপনমি লাবাংস টার্ম ইন্স্যুরেন্স কে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট কালি লাকে ইনুরামুনি রাবাং ইন্স্যুরেন্স আতঙ্কা কে থাপদুন আপর চকডেট আফি তাংকা কাচেলং থু আসন কালি টার্ম ইন্স্যুরেন্স কলোবাংসি কে থাপদুন জি আনিং কিহাংমা লাসো পুথাক অনলাইন অলং পাংবারমি কালিতে ব্যাঙ্ক অলং দামসি ক্লার্ডাক আবিরতা লংজি হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স মতে কিছু কিউন ই আহুরাফান লাবাংস ইন্স্যুরেন্স কেনাংসত বিনং জংসি ইনুরামুনিত মেন মেন কেথেদুং আকিসু লংলক পুলোতে সে কাচিলাং আখরত কেলংজি আফান হেলথ ইন্স্যুরেন্স দু পুলোতে জয়কেপো আথে কিছু কে

কমানু তং কেলং জি নে পুথেক থে কেসু কেলং আজই নে হসপিটাল আলং সে কচেলাং আনাম থেপিক আজই নে কমানে আবং ফু পেনাং আন আনিং কান পেন চিবিরটি পোনা তং কানতা খরত নাং এট আজই নে আরিয়াং সে পু সিতামে হেলথ ইন্সুরেন্স দু পুলোতে সে কচেলাং জি আখরত লং পু হেলথ ইন্সুরেন্স নাংলি আচিক্ল জন্মাং শিকা ফারুক এথ মাতঙ্কা আন থাপদুন পুলোতে লাখ ফ তঙ্কা আন কেলং জি আবার সাইডু লাকে ইন্সুরেন্স কোম্পানি তুম আলিংলো লাপেন লাসো পুথাক ক্লার্ডাক আলাম চিনিং তুং পুলোতে অনলাইন আলং কালিতে ইন্সুরেন্স কোম্পানি কালিতে বেং আলং আন কেদাম পেন ক্লার্ডাক আলাম চিনি লং পু লাইফ ইন্সুরেন্স মেন মেন আমুনি চিবই জুই পুলোতে জাসিমেটকে হেমতুন ইসি লং আন কিরি আবং ইনুডভেদ পুলোতে আবং ফু চেবয় জুই আফি কেরেং বোমলাং আতুম আফান আর চাক কেলং জি আফান সুক্রুম তাংকা কেলং আবার সাই মেসেন লাপেন চোরেং চিৎ আতুম পুলোতে বেং কালিতে প্রাইভেট ইন্সুরেন্স কোম্পানি লং আসন আসন লাইফ ইন্সুরেন্স স্কিম দু নিংকান ইসি লং সুরিকে বা তাংকা কালিতে কো আনমা কে থাপজি আজাকং দু লাসো তেং থাপদুনমি ন্যাশনাল পেনশন স্কিম লাবাংস স্কিম কে ওরেং কে দু আতুম লাপেন ওরেং কাবে আতুম আফান্তা কে থাপদুনমি আ স্কিম ন্যাশনাল পেনশন স্কিম আলং তাংকা থাপদুন পুলোতে জাসিমেট কে ওরেং কাবে আতুম আফান মি নাইল আথে নন চকলেম চোদাম কি উন বমাহুতকে থাং আলাম আবি সিতামে কেসার কি ক্রিয়াপর চকলেম চোদাম উন এদের আহুত ন্যাশনাল পেনশন স্কিম আলং তাংকা থাপদুন পুলোতে এমিথাং আরিদেং আশা বেতামি আচিক্ল জনবাং তাংকা লংপু কালিতে কপিনে কেনাং সত পুলোতে এফং বেদ আতঙ্কা চু এন্ডে জি পুসিতামে আবার সাই লংপু জংপনমে ইনুত আর্টা নিংকান থংকেপ কেচক আবং ফু নন কেবাং জি নিংকান থংকেপ আন মাতে আর্টা নিংকান থ্রকেপ কেপ্লেং আহুত আন আচিক্ল জনবাং শিকা সুরি সি আতঙ্কা থাপদুন পুলোতে শিকা সুরি ফ্লি সোসে আতঙ্কা আচিক্ল জনবাং পেনশন লংপু লাকে ইসি কাচিনি দামজি ফানসি আংথে কাপাকলাং চট শিকা সুরি সি চট কালি আন সুসেলে থাপদুন জি পুতা লংলো লাসি লাসো পুথাক ক্লার্ডাক আলাম কাচিনি জি আফান বেং লং কালিতে এনপিএস ওয়েবসাইট আলংতা লাংমি জংসি তাংকা কেলং জি আবার সাই জুমপিক পুলোতে গভর্নমেন্ট পেন কাপাকলাং পেনশন স্কিম তাদু লাবাংসো স্কিম আমেন অটল পেনশন ইয়োজনা হেনলো অটল পেনশন ইয়োজনা থিহেক পেন APY লাকে ইন্ডিয়া গভর্নমেন্ট আতুম কাপাকলাং সোশিয়াল সিকিউরিটি স্কিম আলং আনরেকগনাইজ সেক্টর ওয়ার্কার্স আতুম আফান কাপার লোপন পেনশন স্কিম লাবাংসু পেনশন স্কিম কেদামতং নিংকান সুরিহিনি রাক্রে ফোয়া নিংকান সি কাপাকলাং লাবাংসো স্কিম আতেং স্কিম আলং তাংকা কে থাপদুন আতুম আলাংলিতুম রিটায়ারমেন্ট মাতে মো কেসার আপর কেসাং আহুত পেনশন কেলং জি আতঙ্কা চংবাই থেক জি এফান লাবাংসো পেনশন স্কিম আলং তাংকা কে থাপদুন জি এফান কাচংবাই লং লাকে চিক্ল জন লং সুরি সি সুরিহিনি সুরি কে থম সুরি ফ্রি লাপেন সুরি ফোয়া তাংকা পেনশন কেলং জি এফানলো আর্টা নিংকান ক্রেনের কে বাহুত পেন লাবাংসো স্কিম আলং তাংকা থাপদুনমি লাবাংসো স্কিম আলং আমেন কে থাপদুন জি এফান কে অংনাই আর্টা লাকে নিংকান ফ্লিকেপ আন আলাং লিটুম আর্টা নিংকান থ্রকেপ চকচে টিক কে তাংকা থাপদুন বম নাংপু কালিতে লাসো ফিতা থাপদুন লাং পুসিতা ইনিং কে হ্যাংলো জংসি আমুনি রাবাং আর্টা কিজুম মাহুৎসি লাবাংসো স্কিম আলং তাংকা থাপদুন পুলুতে তাংকা কে থাপদুন নাং জিতা জুম চেটপু লাপেন জংসি তাংকা কে থাপদুন আর্টা আহুত আর্টা অংদুং পুলুতে কে থাপ নাং জি আতঙ্কা তা অং চেটপু পেনশন কাছু ডেং জি আতু মু পেনশন কেলং জি আতঙ্কা তামে লারমি আলাংলিতুম তাংকা কাপাবাত কালিতে পাজুমি সিতামি লাকে নিংকানি সিয়ংবং এফং জাংমি পো চিক্লোসি ক্লেম লং চটজি জংসি লাবাংসো স্কিম আলং তাংকা কে থাপদুন আবং আচিক্ল জন তিন কে থাপদুন আতঙ্কা থাপদুন থেকথেদ পুলুতে আলাংলিতুম আদায় চিতু মতে পেনাল্টি পিনাংপু জংসি লাবাংসো স্কিম আলং তাংকা কে থাপদুন আবং আচিক্ল জনবাং কে থাপ নাং জি আতঙ্কা চিক্ল জন থ্রক আন থাপুন এদেট পুলোতে লাবাংসো আতঙ্কা খাংচেকপু চিক্ল জন ক্রেহিনী আন জংসি তাংকা থাপথেদ পুলোতে লাবাংসো একাউন্ট সাই পাবাং উইদেটপ লাপেন চিক্ল জন ইংকয়ের আফ্লি আফি একাউন্ট আমাশি ইংকির চেকপু SIP সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান থিহেক পেন SIP হেনল নন মাল মিউচুয়াল ফান আলং কে থাপদুন কাছিহুংনাই স্কিম লাবাংসো স্কিম আলং আচিক্ল জন্মাং ফারুক ফোভের আতঙ্কা পেন্টা থাপদুনমি লাদাখ নিংকান কে থম নিংকান ফ নিংকান কেপ নিংকান ক্রে

কার্বিদেত লং রিচিং হন আলু নং দেং লংপেন আদুন্থু দিলীপ কথার কাবান রং ফারপি মিন্দার ফাংছু আতুম পেন কিলো নালন আর্জুক্স নং আলু নালাম থে কার্ডম পিনি কিরি কেথে কেদোয়ান।

0: pini lam han cha aning ke hanga tuma phan puthot ingkung phli ahor kaching bo avo pu alam han cha nangwan pichulo labang so lam han cha ahoma lampen kitok abang lake professor rongbong tirang lapen karbia lampen kilar abang tokbang sir joy singh tokbi lapen labang so lam han cha kapor hi pon abang samson ingti lapen kachiparjan dun atum lake waisong chiparjan abang fandar teron jirsong chiparjan pon abang thengsong ingti kajir chiparjan pon abang hunmon rong hangpi sarmung chiparjan pon abang romen ingti omphu chiparjan pon abang hunmili kropi larsika chiparjan abang rengsibon teron pi lapen bengali chiparjan pon abang kensing taro atum hello lapen labang so alam hancha kapachun abang akihai prodip rongphar adun thu kachirap dun abang samson ingti to tangte ingkung phli lam hancha arju ik senang ahor kaching bo avo
1: pini ke durmiarni hidipia hithi kangniarnilo hidipiang kang pi hawara phanke pini ke ningkarong arni arongaji arnilo saya kukia rong pen hithi nangki dun pura kukia munir tum apam nangki hira sonsi rengma anglong pen naka tumta nang hirlo hidipia hithi an lason thotsi khonba mon la pen dilai anglong pen hithia klam an আর লেঙ তুমা পেজু পেজু পেনাং হিরলো হিথি কং নিয়ার নিল পোলোতে হিডিপিয়া হা ওয়ারি সই জাঙা তুমা দোথেক থে সাং থেক থে সি কে দোদো দিলা হিথি পেন মুতে হিডিপিয়া হিথি সি আকেলে নিচিং সাম অং পুসি চমকান হুট নিং কারং গেলাং মে মে আন্তা সসে হিডিপিয়া হিথি কে পুদামলোতে হিডিপিয়া হিথি কে জেমাত পা মেকা পেন সি নাং কেবার ইনুত কেলাং মে পিক আউ কর জাঙাসন আদা পেন লিরবনটা দোথেক থে সাং থেক থেসি রেগ রক্তকল এ চোর কে মেসেন চেলঞ্জৎ আপি নিপেকক চিংথাং পঞ্জীব আফান পুরা আলাং পে রিগে থাপ আবাকত ইংপুসি ইংওয়াই মিরল এ চোর আফি আকা ফ্রেগা চোর পিনিপেকক আলাং আবাংছে ফাং বারবারসি কলসো আবাংসি কাচেলঞ্জি মাপু চিপুন লেম দেরল বাকত আর লোপেন কে এন পে রি আচর তিন আলংতা আলাং কে মে পিক পাও করজাং আনোকান পেন কং নিম দুন কে তেংনি নেদেব কি বিভেদ আপে রি আং নিম লাপেন ও করজাং আবাঙার জনাং নিম চিংবুই কুং লোতে ফ্লিফ্লি পেজু তুমতা মিরাং নিম তিন লক সি মাহুসেট বুসিপু আনেংলার শিকা কে থান আলাম আনিংবাং লেটসি আলাং আনিং আরং চেন লাপেন আনেং কি পি আপে রি এ চর এন সি লাং পাং চিংল আনেং আমেনকে জুলি জাং সেন আই গালং জুলি নাংকি দুন জুই আহুত লিরবন আফান পে রি এ চর পি পাজির কাং হন পেন কি পি পে রি এ চর আলাং রিমবেদ বিবেদসি ম পর আহুৎসি চিংথাং জি পুল কাচিং হনডুক পে রি এ চর আফান আলাং লাংদিংল লাপেন আপে রি এ চর আরি হং নি পেন বাম হেদসি মুন্থিল লাপু আন কেলাং মেমে আপে রি চিপিনদেং পন পটলোমা লহ হিথিয়ালং লে থেকলো আদুক রুকলকসি আপে রি হেনো দেজিমা কালি পিনিকে চিংথাং পনপেলু রুবলি না মাহাংকে থেক আর নিতা নাকেলে তাংলুকে হালা সোয়ারনি চিপিনদেং পিন সিকি মেজি আনেংকি পি আপে রি আচর পুথত বাকর আলু থাপ থুয়েটসি আহুরা ডাকপেন কাচিংথাং যাই কি দুবেদ আপিনি পেকক আচর চেপিনদেং মিরসি লিরবন পুথত মাথালো রুবলি না ফান কে মেসেনা ফ্রক আচয় এ পাক নাম পিসি আমহাংকে থেক আর নি আনং এ পিদুন থেক থে পুলোতে মেসেনজি পুহে নেপো নেপে তুমকে হাকু আর নি আর লেংপেনা

0: লাহে এলাম কে থাং তা চিনি নেলো ওইরা রুবলিন তা নন আনকে থি দু তাহাইলো মিনি রুবলিন আলাম লক কামাথা থাসি নে পেকে দো থেক থে সাং থে থে দিল কমেন্টু নেয়ার নিশি আলাং নে ফান ফি পু না হাংজি মা লির বন লাহেনলো নে পেক আর জু কাচিনি কাং তুং কে থে দু আলামকে আহক পেট আলামকে আপিনু আতুম আকাং হন লং লকসি আফি আফু আতুমা হেম পেন আফি আফু আতুমা হেম থেং সং পেন নাং উ থেক থে দলো কুকি আলামা কি চার্লি দুন সিনকে আলামকে থেক সের আবু সারু আসন সি মানডুন দেট তাংলো বন কার্বি কুকি কাপাজু ফ্রে আলাম আলাং হু পেন কুপুসন সি আর জু মে পোমা হিদি পিয়া হিথি আলং পিনিকে আলাং তুমা রং সর আমুনির তুমতা নাংদুন জি তাহায় রুবলিন আবির তাতা পিনিকে লং বেগ জি তাহায় আলাম কামুন থি পেন লিরবনকে দোথেক থে সাং থেক থে সি পুথত রেগ রক টকলো কেজাং সাই আচুসাং লুজিয়া থেংনু অলম লম চেলাং লেম দেছি কাচে মাত পাতাংলো কাংথাই দাং আচে থক আলং আলাং আকিলির আরং মুনিয়া লেক চি ই লেবলো আচে থক হি হি আনাত পেন নাংকি সুনজির আকিলির আরং আলেক কে আলাং পাও কর জাং আবাং জন আফান আরেং মি পাথুর প্রকল লুজি আলং আমেনা আরু বার জে চেলাং লেম দেত মাহুত সো আপর আংবং আমাজি আলাং চিং বোর দেদল আলাং মাসাপ সো আসির কুট আং দেন আর লোসি
1: তেলির বন নাকি কাছে পিন্দেং তাংলো মা নিতুম কি নাংবার এদলো জো
0: মেন মেন লার্সিকা আসে আর জুলং সি মাংমুন আপির থে পেন আলাং আমেকবুর প্রাং দাকলো লাপেন তং সিলো পেন লুজি বিকক সি লিরবন থাকদুল
2: লার্সিকা মা
0: হেম আর লোপেন লিরবন আর জুলো
1: ও কালে
0: দনরিয়া থেং নো পেন লার্সিকা থাকদুল লিরবন আসার পি কাজির কে হং ফালা আলং কোবে হেজে মায় সি তদলুন লার্সিকা তুম দনরিয়া থেং নো আলং সি কাং হং দিং দাং থেকলং সি কাজির আলং তুম আফান হাংলো
1: পে লার্সিকা নাংতুমকে দনরিয়া থেং নো লেকার জাব থের থার কে আর লো আন লে বাং নো
0: কাজির কাঙ্কিদুন আর জুলংসি লার্সিকা আতুম দনরি আং হাব ইংপুসি আর লুয়ান ওয়াংলো লার্সিকা আফি আফি অম্ফু লাপেন কাদম সোতা হেম আলু দুনল
1: লার্সিকা নাং পে গে হেম টং দুমা
0: কাজিরা লাং মাহাং লাং দিংসি আসার পিয়া বীরতা এনলো
1: দু হেম সি দু আ অগ্রিং নো দাক তাং হো আফু টং কে সো মা পিল আতে হ্যাং কে সো তাং হো নন মালম কে নেতা নে অগ্রিং নো বের তি নাং তুম কে আর জাব থের থার লো বো ইং নি থা পে তু হালা তারা থাক লে ইং নি নো
0: কবে হে জে মাই সি কাজির নিং জেলো
3: ইং নি নেলো নি নেলো খাই কে আবাং আবে মা
0: অম্ফু ইং কি সি আর জুলো নি পুকে হাং আজক কাজির কে অম্ফু মাহাং আনাত লাং পাং থেকলো অম্ফু মাহাং কে লাং বারে রাজক লারসি কানিং হে দুনলো
1: লাসন এপিসার হেজ অম্ফু ফান্তা চিনি নে দেলো আদো
4: অম্ফু বাই অম্ফু লো পুহে লাজ লাপু আনা কে থে লো পুহে না আই তেমা পংত কে কই র কচং হুলে কো নাথ সে চিনি এলা ত ত বাংলো মেলো আপর অপর পেন পুসন বাংরা বীরতা নাং এন পাবরাই পারুই তু চিনি ল
3: ওই তো নে লখাই কে কনা তঙে দাম লু নে
4: রং আনাত মু পেন লু দাম জুই নাং তু মা হেম আনাত বাং বি পুহে
3: থেকলং লি
0: পাঠি হেক পেন অম্ফু থাক দন লু
4: তাং তে না তং কি দাম জুই লু নে
2: দানে দাম লু না
0: হেম আর লু পেন নাং বার সি লিরবন নিং জেলু
4: ওই দাম রিন তি নন্দা লিরবন বাং লোকে আলাং তা আসাই দো পিক পিক কে মা পে আতু লাসি কাচিং থাং কাচি পেন্ডিং তা আপর নাং কক তি তি লো আন্তা নাং তুম বাং দা প্রাং তু চিনি ল আদি না কাই মে পার পে লিরবন হিথিয়া লং মে হে ক্লাং জি মে নে মুরি থা দে লং পুলোতে পেং নি বাগ বান থা
2: ওই লং পুলোতে বান প
0: লিরবন হেম আদন কাম পেন থাক দোন সি বাং ফ্লি তা লামচে থান পন বম

0: চিনিহুর আকুলাত কুলাত আহেম ফুকে বেঙ্গলি আমনিত আর তাকে সার হইল ধুতিয়া সাতর পেন কামিসা চয়সি কাচিং থাং আচে থকলং লেগ এসাং আফু আচু আলংকে আর তা আর সেম আবিলাং আমেঘ হিনীকে কায়তা পাঞ্চা বেহা মেঘ আসংসি চিবিদিং কে নামজি আবাং আফান পানা মেমে আনসি আকুলাতকে লানপাংয়াং বেদল আকুলাত আলং কেবেক সার আলিরা রং কাপ্রেক কাপ্রেক লাপেন আিজাইন আপে রি আনাত কেলাং প্রং লিরবন আতুমানাত কুলাত আহেম ফু আবাং ইংনেক হিং পেনসি আর জুলো
1: নি পিল কেনাং জি
0: লিরবন আতুম থাংতা থাক দুন্দে পেনসি কি বিহেক হাক আফ্রক আচয় আমুখা কেলাং বম থেকলংসি আকুলাত আহেম ফু আবাং আকে মে ফ্রক আচয় আপেকেট আমুখা পাকলাংসি চকচক চকচেছে কার্বি আলামপেন ইংকি দুনপাংচেংল
1: লাকে মেসেন কতন আপে আদরটা মেসেন লাস্টিংটা করিপো
2: কোয়ান ল
0: আপেকেট আলংপেন ফ্রক এপাক এনসি লার্সিকা আবাং আনাম কোয়ান মাপু আর জুদুল
1: শিকা থমকে ষাট টাকা পনপো মা
2: বাই আদর সং ওইতে
0: আনাম কিছু পি গাজক লার্সিকা পুদুল
1: লবি না করপি আদাম কমাই পোতো
0: কুলা দাহেমপু আবাং লার্সিকা আফান করপি পুকে হ্যাঁজক অম্ফুকে লার্সিকা না লাংদিংসি থেরাক হিক পেন ইংনেক খুকল লার্সিকা তা আলাম চিনি দুন্দে আমাত আলাং আরি পং পেন অম্ফু আফান ইংবাই হইল আর কুলা দাহেমফুকে আলাম থাংতা মন্থি দুন থেকথেসি লিরবন আতুম আনাত লাংদিংসি নিজেল
1: কি হয়েছে করপি লবি না কম দাম পড়া পিপত
0: কুলাত আহেম ফু আবাং পুথত করপি পুকে হাং থুয়া জক কাদু কাবে তুমতা ইংনে খুক খুক দেল কুলাত আহেম ফুকে মাহুবং সি আলাং তুম আফান কেলাং সি উলরল আলাংকে আলাম থাংতা নেপদুন থেকথে সি আফুজে ফুকসৌল আলেং আলাম পেন করপি পুকে কপি আফান সি কিপু দাম্মা আকুলাত আহেম ফু আবাংকে চিনি নে আরলেং আমি তুমালং পেন সি আলাং আলাম থে কে এন দুনল কার্বিও করজাং আতুম আলাং আকুলাত আলংকে বাংলোতে আলাং ইনেক দুন আং পেনসি করপি পুকে হাংসি আনিং হাং এল লিরবন আতুম আফান আনতা আলাং করপি পু হাংসি আলাং তুম আফান আনিং পারং সয় প পুসি মন্থিল বনতা লিরবন আতুম আফান আলাং পুসন কে হাং পেনকে সুংসি সুং থুক্রুংল আলাং আং ইবাং শিব শিব দেতল লাপেন কাছি হিজিক জাম আপে আপেকেট আমুখা পাংরুম বেদি আলাং নিজেল
1: নি পনপো মা
2: ক আনল
1: যাত্রা সময় নি কল ফকেব দিবি
2: শিকা ফকে নেপা কম নন হোমাহাজন
0: অম্ফু নিয়ে দুনল কুলাত আহেম ফু আবাং মালম সব পর আনিংয়ার লো পেন লাখা জয় জয়ল ফ্লি ক্যাব রা ফ পেনলে জর্সিতা আলাং রিদেং শিকা ক্যাব আনালে দু আলাং আলাং শিকা হিনী আনবাক জয় কে পেন আকেলে লং থু আলাং মেনে পুরা পাঞ্চা আলাম পেনসি থামল
1: কালিনি একদম লুকসন দেট পো কেপন আর ডিক পিক তাং দেট লোকে যাত্রা সময় শিকাহিনী নাং কমাইল
0: ফ্রক আচয় কেমে লেপ আপলিথিন আজা রং আলু থাপ বেদসি আলাং নিজেল
2: কালি মহাজ পন পিল আকাপ্রে কোলার পেনসি পন রং পো
0: পুসি লিরবন আতুম চেতেরেক জুইল আলাং তুম চেতেরেক জুই থেকলংসি কুলাত আহেম ফু আবাং পলিথিন আজারং আর লু কেথা বেদ আফ্রক আচয় পেচন সি নিজেল
1: বাংথা হো নি হো পন নাংতুমকে আপ্রং বেন্থা কে নাম বের আবাং লুকসন সেতা পে লুকসন নাং নাংতুম বেনকে চেচি নি চেথেক এর পুসে নাং কি পিল দে
0: শিকা ফ্লি ক্যাবরা ফ আতঙ্কা পাজির সি আকুলাত আহেম ফু পেন ফ্রক আচয় পনসি লিরবন আতুম হিথি পুপু আমাং পেন হা পুয়া লিং আন হরমুকে লান লাং পনবম সি জুই হেলাত আর তিং সাবন জাং থু পেন চেংলক কাছে মাত আহরমু এসন সনি নাম পনসি লিরবন আতুম হেমানা চিরুই থু পাং চেংল হিথি কেবাং আদুহু আনিং কারং চেন পিকে হেম কাচিরুই আদুহুকে হালাসো আনিং কারংকে লাতুম আসনসি মানল ঠিক লা ফাইকুনিয়া চেকলো আহুত আর নিকি

0: jiason si hidipia hithiki dun kelong kelong lia phai chelakha rinti si alang tum tot prong lo bangso kalakha bomang bong pen hithielong nang dun data phi ta ning ka ching sama muni ta phan ka che tong long le det ning ke oi matang te ka che tong long det a phi ka che ka ka che padi nang kok a ning ke oi ta ndu kok ta thek lo mini amut pi alam ke hithielong nangkidun lapen hithipen kachirui thu lahinia ning inganglang angbongsi kayarjon kamang humemi kayaluti kachipatu joy asonpina arni kichiajo hidipia hithita peju peju pen na ing samri bom tanglu manik de asa kulara longke anta monit pratwang vela inut bahini hithinang kidun arleng ke saratum wangsi masapsu akapat ang hoelong chong mirintilu lapen jongjung kisung katora alamu birta chala chen bom si sata junrintilo sarmenti mung lapen arisang ho bahiniya tumta manik dea kulalong si saki jun pamai chomlo sarmung timung kangilun theklong si waisong ta akulatarlu ludam choklo
1: kadom phukangbura
0: sarmung abang waisong aphan kadom pajir si ingthumar nilo
2: kardom mesenang bophu
1: pehan lo phuyo wangnon nedungle nai ni nonho
0: sarmung abang kapatang hoelong adimpek ponlo
2: pu ankang nekwaret ke kopia polo phu
0: adung ingni don si waisong arjulo
1: ne tumge kopia sai si ki doela kang nek loga sai chalo ke
2: jini ni lang phu than ba mi khata he ne tan arjudun lang ho
1: la bang phu kang wa lam ka che than si kang nek isoi ti phu
0: sarmung abang ang mum che poroi mir si ningjelo
2: pilo ko pisi ki man detang
1: pisi man lang wa ala ne tuma mon timung a kormolo ala bhut ke jog ba korang kra kalang ke jog te kang ke det si te bolang ke balong thap te kang thap te
0: alam than si hala pu sarmung ing nek waralo sarmung kang negalong si akulat along sakijun bom ka doka ve tumta ing nek dun soi soi lo kang nek ong si inut bahiniya tumke pachi thukra krak dat si pasi khuk khuk dalo manik de akulat malam so por phan ke aram plo
2: lapu anan ing kan ben wo jog dun tang bom phitta kachar li le tang det ke ma mo mp kang wae hot ke ku pitong ke man le pone la mi hai monan chot kali ittuma phan ta sung krung ta thek ti
0: kaching ki bom alam akrong ke lar ji phan waisong ning yelo
1: songkrung ta thek kosan la
2: none phong ke mesin along si vut ki jok nang ji pute mati a phrang asan lo a chet ke pipelo tang ho loar jan along ke theng nang ne lo kudam along ke berlo te vut ki pia sai ke tang lo tang ho ar jan along theng nang ne lo kudam along le ke berlo te ke chok lo
1: lage ko pusan lo tang lahui ke sarkar tumi ka chong thuji pulo ne ke lahui ning che thedam de phukang bura ma sapta ning thedun de
2: ne da theklong le bin lang phu কপু সোনা মেসেন লোনে আলাম সি কারজুলং চরলাং এ মানিক বাবু সা দিবি কারা করি দিবি দে ক সাকিলা রিসিবাক জুনজি মাফু
1: নাংলে লো ফু দে নে তুম গে জুন এলো নাংলে জুন ন
2: কালি পুথর কিলা রে সিসি জুন তু সারলো না লাপুসন লে কাই কে সাকি জুন রাবলং জি লাং মা মানিক বাবু কাংবুরা আরো লক ফালে বি দিবি ক দে
3: খাবলে কিবা দিম নেকি কাংবুরা
2: হালা কো জানে কাজা একটা করে দিবি ক
0: হিদিপিয়া হিথিয়ে দুং ময়সকিলিং রং সারলু নিঙ্কান থ্র কেব আর তালি তাংলু আর লেঙ্কে ওয়াইসং তেরাং পেন আর তাই সি বেরল লাসর তা হুতালাং কবে এপুম কর ডাক ডাক সি হেজে ফোন উন আরন বারিম নিম রকম সি কে ক্রয় বম পুসিতা আচুকে চারহেদ চকচে হাজামালং সি আচুকে চিংটিপ দাব আকে এর রং আপোহ এপাক পেন আফু চিফুং চেক কার্বিয়া নিম রকম আর রনা তেংসি পোহো কাপাং রমুন এ আংডেন ডেন কে লক ফ্রি আচুকে সারমুং আর তালাম সি কানিং জে কে থানজয় কাংতুংল রকম আবান আকামিস আচয়া থাক আকি ইক আর রং আকুট আচয় সি আলাং চিংচয়ল কে থেওয়াং আংনু আং কলং আরি সহুত জিরসং আলামু সি জয় জয় পেন কে থান কাংতুংল পেনাং আন আলাম আকেং ফু কিদিপ দে সুরিয়া আরিকং কাচি ই আলাংকে

0: dut kang burar je ke manik dia hotel long paklang intung ason
1: kang bura ethe alam ti
0: sai joyjun si waisong nat lang ding si sarmung ning yelo
2: pilo putha to phu
1: sai jang ku ki rong ke dama to wara kung si ni hem ke dulu
2: o chini lo pipotang
1: itum ke arta ta dotang lo phu penang ason ke tumta thek dun lon tang lo la ku ki tuma ora dur lang dun lem bom pen ne ning dok dun de rem tang lo
2: pipot lo sai jang ku ki rong kang bura ke me senamuni le mati
0: masap so mang huong pen si wai song ning yelo
1: sai jang ku ki rong kang bura ke ang thik et ke me pika munit kado ka wi tum pen ta ching hon se roi pen si ki do ke thak rap arong amoni ra tum ta me sen san ke me sen na jok si la pu ana ning kan pen ta itumar leng amonit pen do thak rap thek ser lo sita chinilo mapu
2: pilo than phlir tha phu
0: sa har lung cho odong si kamatha wi pen wai song chini du ning tung lo
1: ke bang mia ku kia tum aning me bang wi chinilo phu
2: kupuson
1: itum khon ma mona parbat ka che rai de ji si la tum ke mang
2: kupuson ji ka che rai long so po la ke kar biang long long le ka lima
1: pipochi ka li det po itum ke parbat khon ma mon pen le ke bang ka lima khorsi member ame thang ama chita thedong pi arong alo si ki theki ding loke non ke bang mia ku kia tum jong si la ke ku kiang long lo pu ki pu ling le itum ke khroi dun ji pu he la hai lam pen itum mang bong charbo we der ji ma nangle putha he phu kang bura
0: manik dea hotel lo waisong tum ka je thana lam ke kadu ka ve atum afanta parju dun prong lo saki jun ameya hir dojot si ke mandet ajo lam ko pu son ma pura inut bahini atum ta birtana ka humri dun afan wang prelo manik de sita lam kar judun rong ajo lapu ke chetine det lo pejo pejo pen ke map po pu ami hi ba mi alam ke
2: kalang alang tum ke chok che ke la da han lo sai jang ku ki arong sor tum jong si karbi rengma na ka tum pen do thagra pe thek pulote ke wang mira ka ku ki tum ke ke thek the de ji ala ma se ave de nang ji la hoi ke chini lo phu ka do ka ve ta rat charia joine lo wood ke jog me sina son si mang hura me me morni si bak nehe man le wang rai tha te phu chinki che than pa me lo na
1: ओइ तो थुलांग दै तंगते
2: ओइ ओइ थुलांग तंगते
0: सरमु मन कांग बरा तुम पेन चेपादी दे कांसी वाइसोंग तेरा आ हेमनाथ चिरुई पंचेंग लो दिलायंग लो थाक काचिंग तोम दिंग फाइकुनिया चेक लो सामप्रियानाथ अलंग लंगफ्री लो लपेन अरनि कांग समाहार ची के रोज आकी गनाथ काचे फार लो बम खन बा मनंग लो नाथ लंग पोन दिंग सी मुंथी पोन बम लो सरमु कांग बरा के थाना लाम आ আইতেমা লাজংসি নাকিমান ডেট আনিতে রুবলি না তুমকে কপুসন পাতাংতে লহ
3: পিনি ইংকুং ফ্লি আহোর কাচিং বোয়া ভোপু আলাম হানচাকে লাআনসি কাংতন ইগলো পুথত ইংকুং ফোয়ালংলে চিতং ছুনা
4: লাপন পর্ণালিতুম লাম হানচা কাপড়িয়া যায় মেক আং রেঙে লং পেন ইং কুংপ্লি আহুর কাছিং বোয়াবো আলাম হানচা নাংলিতুম আর্জলং ইকটাংলো লাবাংসো আলাম হানচা কাপড়িয়া বাং স্যামসন ইংটি লাপেন লাবাংসো আজায় মেকে পেছনা বাং সার প্রদীপ রংফার লাপেন লাবাংসো আজায় মেকে পিনি আকাশবাণী দীপলং কে রথকে পারজু কপচে তাক চেঙে যায় মেক ইগলো লাম হানচা কাপড়িয়া যায় মেক আং রেঙে লং পেন কে লাপান সে কং টন ইগলো লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও পরপর ফাইনার কেবরা মিনিট লি কেবরা ফপ্রেং দাপ লাসি দিল্লি পেন কাপচে তাক হিন্দি লাম পেন সমাচার সন্ধ্যা নং লিতুম্বির তার জুলং এক লাপেনা দুন থু পরফাইসের কেব দিল্লি পেন কাপচে তাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন নং লিতুম্বির তার জুলং এক

0: akhe hai pen nikre plimate 14 days arni ingni rabrap dam rabrap alangli penang an karbi arat kidu kelak alam governor apan pachini dunsi governor amethang amata labangso pinpur alo puthak governor general akhe hai pen chingwai ponpu posi lamchak chichak tekanglu claim note biti talong lapen munit ke ki claim उन ए थंग ता आवे पुके अलांगली सिपुलो कारबी अखाय निंग इसिपेट के दो थेजी आफान लापेन चिंगवाय चेथान के दोजी आफान अखाय सोंगबे लापेन आरी संगो अतुम पेन इसी सोंग अमेन के सेंगी आफान माथा पोनलो लासो का दो कवे आलम माथा पेन इंती संगो असर बोरा थेंगुर सिंग इंती अबांग सोट रिचो अदरबार आलम माथालो लापेन लासो अकाम अर्जुलोंग पेन কাদু কাবেতা লাসো আদরবার কেচেং থুপঞ্জি আফান বোর ইপনলো অবং ফুতিন মতে চিপাদুক নাই গোলাঘাট এসডিও অফিস আলং ইন্টারপ্রেসার ক্লক শ্রী সোমবে হেনলো 1945 আনিংকান স্যামসন সিং ইংটি কচিপাদুক পেন কোথালগড়ি আলং নগং আরলোসি থেদুং রাত আমাই ইংনি পেন রাত আতুম নাং চিতং দুনলো লাপেন লাসো আমাই আলং 1946 আনিংকান হাওয়াইপুর আলং সি লাসন থাক থাক রাত আমাই চিংরুম কারবি আংলং বংশ হোটকি ডিস্ট্রিক্ট কালিলাং লাপেন কাপ্রে কাদোয়া কারবি আতুমতা অংদুং আরমুং চিতং দুনলো লাসো আমাই আলং নগং এডিসি আর আর খন লাপেন শ্রী বন্ধুরাম বসুমতারি পেন আনপাটা মাই আলং শ্রী মহেশ চন্দ্র দেব গোস্বামী লাপেন পেনাবাংফু আরপু পি পেন ইংসাম জিন পেন মাই পাচুন পনলো লাসো আমাই আলং সি কারবি আদরবার পু ইসি আসং আমেন সিং পনলু লাসো আমাই আলং সি আকেহাই সেনসন সিং ইংটি আফান চুন বাং আরপু লাপেন আকেহাই সার সিং তেরন আফান মাইহেম ফু আরপু ইংওয়াই পনলু সেনসন সিং ইংটি আকাই দোতিক আহুত লাসো আদরবার চুন বাং আরপু ক্লেম পনলু লাপেন লাসো আদরবার অফিস আবাং কে আলাংলি মেথাং আহেম আলং মারসি পাদককলু সদ্রিচো আদরবার পুথর কারবি আদরবার নুনপু আন্তা চিথাং নাংলো স্যামসন সিং ইংটি পেনসর দিচো আদরবার আসন পথর কারবি আরাত আলাম তা পথর রেঙ্গুন বমলো দরবার আকাম কেনাংসত পোড়া হাওড়াঘাট নগাঁও কামপুর হাইহু আলং লাপেন আনপার তা গুহাটি আলং সুপি আলং নরকাহুর দক্ষিণগাঁও লাখরা সোনাতপুর হাইহু আদিম আলং আখাই স্যামসন সিং ইংটি লাপেন আরি সাংহ ফুকুরাম ইংটি গাংবোড়া লাপেন ধরমধর ইংজাই আতুম পেন আসন আসন আকাম ক্লেম পনলো স্যামসন সিং ইংটি লাসন সি কাপ্রেক আদেত মতে লংরি আহাওয়ার মণিপুর ইনফল লাপেন নাগাল্যান্ড দামসি কোহিমা আলং ইংলং আরাত নিং ইসিবেট কে দো থেজি আফান লাসন তাকে বোর ইদাম দো 1946 আনিংকান আর কয়া চিকলু পেন আখ্যাই স্যামসন সিং ইংটি আসাম প্লেন ট্রাইবেল লিগ পু আসং আলং কেচেলাং ধুন পাংচেংলু লাসন আহুত পিনপু আতুম লাকি ভাবিরাম কসারি ডক্টর খন্দ নারাজন সোমবে সয় সয় তেরাং আখ্যাইল চন্দ্র সিং তেরন আতুম হেনলু 1946 আনিংকান থাং থাং আচিকলো ভারত আলং মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল MLC লাপেন মেম্বার অফ পার্লামেন্টারি আংহয় কাংওয়াই পাদো পনলু লাসো কাংওয়াই আসাম আলং পাতকক আজয়নি আখাই স্যামসন সিং ইংটি ডিফু কনস্টিটুয়েন্সি ট্রাইবেল লীগ আবাং ফু পেন কাংওয়াই আলং সুন্দুনলু
1: লাপনপর্ণাং লিতুম তিরি মাকাই আজয় মেঘ আংদেং আলং পেন স্যামসন সিং ইংটি আকাই লাপেন আলাম পুথাক সার্থে বংরুং পেন লামজির গেথান আর্জিলং ইকটাংল তিরি মাকাই আজয় মেঘ আংদেং আলং পেন কি লাপান সি কংটনিকল লাকি আকাশবাণী ডিপু আদুন্থু কার্বি লাম আর্জান আলুন লাপেন আলাম থেয়াংদেং আলং পেন গেচেং সি আহির আলাম আর্জান আলং পেন মিরমিলি রং পিপি কিলোন আলুন আর্জুক সিনা আলুন আলাম থে বীরতা কিলং নি ইলিমনি দাকাই আলং কি জুইতা জুইনং জি সীতা কি জুই কে দাম পুসিতা নিং চিং সাম আবাং ফু মতে আবাং ফি পেন পুলোতে কিজুই নিং কারং প্রেকচেতিতি মা কালিমা লাপুসং থাক থাক সি লাবাং সো আলুনা বাংকে আনিং চিং সাম আমুনিত কেবাং জি পুয়া বীরতা কিলং পেন আনিং চেপাচরং আলুনলো তাংতে আর্জুইক থা লাবাং সোলুন

কার্বি লামার জানা লুন লাপেন আলাম থে জয় মেক আং তেং লং পেন কিজুৎ সে লুন আর জুইক সে নাং লাবাং সোয়াল লুন আবাং কে নিং কচিং সাম আনিম সোপিয়া ফান লোটি কচং হং আলুন তং তিন নবাং কি হন থে লামার জানা লং পেন বিজয় লেক থে লাপেন মিরমিলি রং পিপিয়া তুম কি লুন আলুন মেন টু সি বাং জি নাং পুলাবাং সলুন আর জুইক সে নাং